0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, সাতই শ্রাবণ, সাতই সফর, বাইশে জুলাই, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে টিকার ব্যবহার অনুমোদন। এবং নেপালকে হারিয়ে নারী কাবাডির 5-ম্যাচ সিরিজ 3-1 জিতে নিল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 2027 সালের হজ যাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার হজে যেতে খরচ কিছুটা কমেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া প্রায় 25,000 টাকা কমানো হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সমর্থবান মুসলমানদের জন্য হজ পালন ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র মক্কা ও মদিনায় সমবেত হন, যা মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য প্রতীক। পবিত্র হজ পালনকে আরো সাশ্রয়ী করতে 2027 সালের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং প্যাকেজ দুইয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা, বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ।
3: হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বই চত্বর হতে প্রায় 1,000 থেকে 1,400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বই চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে, মদিনায় মার্কাজি এলাকায় এলাকার বাইরে মসজিদ অভিব হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
2: তবে সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে বিমান ভাড়ায়। প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের ভাড়া কমে নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা আগের বছরের তুলনায় 24,830 টাকা কম। ধর্মমন্ত্রী বলেন শুধু খরচ কমানো নয়, সেবার মান বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
4: জিনিস আলদার কাছে শুক্রিয়া আদায় করা উচিত, মানে প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2,00,000 টাকা ভাড়া ছিল। পৃথিবীতে কোনদিন দেখেছেন আপনারা যে কবেছে এই জিনিসটা পৃথিবীতে? কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে? পৃথিবীতে কোথায় সবখানি বাড়ে, যেখানে 2,00,000 টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহিষ্ণু হয় তাহলে আরো কমবে মনে হয়।
2: এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ করা হচ্ছে। প্রবাসীরা অবস্থানরত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2027 সালের হজ নিবন্ধন। প্রাথমিকভাবে 2,50,000 টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের 8ই এপ্রিল থেকে হজ যাত্রা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন মামলা জট নিরসনে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। তিনি গতকাল সচিবালয় থেকে ভার্চুয়াল উপায়ে 10টি জেলায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
5: আদালতগুলোকে অনুরোধ করব মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী এক বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারব।
0: এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির সামার কনভেনশন 2026 ও সংগঠনের 30 বছর পূর্তি উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে আইনজীবী সংগঠনগুলোকে কাজ করতে হবে। তিনি বলেন, আইনজীবীদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করতে আঞ্চলিক আইনজীবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব সংগঠনকে রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণ, পেশাগত উৎকর্ষ এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং দেশে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিমূল গঠনে মশিউর রহমান জাদুমিয়ার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদুমিয়ার 102তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে জাদুমিয়ার রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপতথ্য ও সাইবার বুলিং এ ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে সরকার আইনজীবী প্যানেল তৈরি করেছে এবং এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল, প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা।
6: তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে, তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি, সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত দু একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য এই রাষ্ট্র এই সরকার সিরিয়াস কগনিজেন্স নিতে যাচ্ছে। আপনারা সতর্ক হয়ে যান, ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না।
0: রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মর্মান্তিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শহীদ শিক্ষার্থীদের স্মরণে গতকাল এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর স্ত্রী উজিয়ার রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস, দৃঢ়তা ও মানবিকতা জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
7: এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে, সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর।
0: ডাক্তার জুবাইদা রহমান সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ফায়ার সার্ভিস, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। দুর্ঘটনার পর যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশগুলোর দেওয়া সহায়তার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। শুরুতেই জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 রক্তঝরা জুলাই বিপ্লবের দুই বছর পার হলেও আজও দেশের মানুষের চোখে ভেসে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া অগণিত শহীদের রক্তভেজা স্মৃতি। 17 বছরের অদম্য কিশোর গোলাম নাফিজদের সেই মহান আত্মত্যাগ আজও তাড়া করে ফিরছে স্বজনদের। এখন শুনুন গণঅভ্যুত্থানের সেই বীরত্ব গাথা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে সেই রক্তঝরা দ্রোহের ও শোকের জুলাই। 2024 জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান আজ ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা। সেদিন ক্ষমতার দাপট আর স্বৈরাচারী রক্তের তৃষ্ণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে এসেছিল অগণিত তরুণ প্রাণ। তাদেরই একজন বাংলাদেশ নৌবাহিনী কলেজের HSC প্রথম বর্ষের 17 বছরের কিশোর শহীদ গোলাম নাফিজ। রাজধানীর ফার্মগেটের রাজপথ সেদিন কোন সাধারণ আন্দোলনের সাক্ষী ছিল না, ছিল এক অসম লড়াইয়ের ময়দান। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই আর রঙিন স্বপ্নের খাতা, সেই 17 বছর বয়সে দেশের বুক থেকে স্বৈরাচারের কালো ছায়া মুছে দিতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল নাফিজ। পুলিশের নির্মম গুলি নিভিয়ে দিয়েছিল এক উদীয়মান নক্ষত্রকে, কিন্তু নাফিজের ছড়িয়ে যাওয়া সেই রক্তই সেদিন পরিণত হয়েছিল গণ অভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গে। ছেলের স্মৃতি, রক্তমাখা জামা আর কান্নার হাহাকার আজও তাড়া করে বেড়ায় তার স্বজনদের। ছেলেকে হারানোর পর কেমন আছে সেই পরিবার? শহীদ গোলাম নাফিজকে নিয়ে কথা বলছিলেন তার মা নাজমা আক্তার।
2: নাফিজ আম্মু বাইরেতে একটু হাইটে আসি, আব্বু আজকে হারতে না যাইলেও না, আমি একটু যাই না। ওর বাইয়ারা বলছে আসি, কিন্তু ওরা আমি মানা করতাম না, ওই দিন মানা করছিলাম। খালি হাতে বাবা যুদ্ধ হয় না। ও যে নীরব নির্বৃত আমার সামনে থেকে চলে গেছে, হয়তো আমি জানি না কতদিন বাঁচবো এই পৃথিবীতে, এটাই আমার মাথায় আসে। GPA 5 পেয়েছে, ক্লাস 5 এর স্কুল থেকে ওকে ক্রেজ দিয়েছে, নেম প্লেট সবগুলাও রাখছে।
1: নাফিজের বাবা গোলাম রহমান বলেন, 17 বছরের সন্তান হারানোর ক্ষত কোনো দিন শোকাবার নয়। নাফিজের বাবার কণ্ঠে আজও সন্তানের অপূর্ণ স্বপ্নের হাহাকার আর একই সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক বুক গর্ব।
3: পিতার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। যাহার ছেলে মারা গেছে তারাই বুঝতে পারবে, কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিজ যখন এইভাবে যখন মারা যাবে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি।
1: সময় বয়ে যায়, 2 বছর আগের জুলাই আজ ইতিহাসের পাতায়, কিন্তু নাফিজদের মতো তরুণ শহীদদের আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতা অর্জনের পেছনে রক্তক্ষরণের কথা। 17 বছরের নাফিজ আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের সামনে মাথা নোয়াতে নেই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম হেসনুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে, তাদেরকে নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির উপর গুরুত্ব দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর মিরপুরে PTI মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আরও উন্নত প্রশিক্ষণের উপরও শিক্ষামন্ত্রী গুরুত্ব আরোপ করেন। সরকার প্রবাসী কার্ডধারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ সেবার পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী কার্ড উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্বকালে গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম একথা জানান। তিনি বলেন, সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান ভ্রমণকে আরও সুবিধাজনক ও ঝামেলামুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন। বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমি সম্পর্কিত বিভিন্ন সেবার ক্ষেত্রে প্রবাসী কার্ডধারীদের জন্য অগ্রাধিকার প্রদানে ভূমিমন্ত্রীকে অনুরোধ জানান। জবাবে ভূমিমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। স্থানীয় সরকার নির্বাচনে ঋণ খেলাপির গ্যারান্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ভূমিকর সহ বিভিন্ন সেবার বিল খেলাপি, এমপিওভুক্ত শিক্ষক, লাভজনক পদে থাকা ব্যক্তি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, পাঁচ স্তরের স্থানীয় সরকার আইনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেছে ইসি। এসব প্রস্তাব বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের কাছে আইন সংশোধনের সুপারিশ পাঠাবে উল্লেখ করে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, স্থানীয় সরকার বিভাগের কাছে প্রস্তাব পাঠানোর পর তারা প্রস্তাব উপযুক্ত মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল জানিয়েছে দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ার নদীর ফেঞ্জুগঞ্জ ও মারকুলি পয়েন্ট, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরোড়া ও দুধকুবার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি এবং গঙ্গা পদ্মা নদীর পানি আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। রংপুর বিভাগের তিস্তা, ধরোড়া ও দুধকুবার নদীর পানি বৃদ্ধি পেতে পারে ও পরবর্তীতে স্থিতিশীল থাকতে পারে। আজ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি এবং গঙ্গা পদ্মা নদীর পানি আগামী চার দিন বৃদ্ধি পেতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। আগামী

0: তার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
1: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু প্রতিরোধী টিকা কিউডেঙ্গার বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। গতকাল জাপানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির ভারতীয় শাখায় তথ্য জানিয়েছে, বাজারজাতকরণের অনুমোদনের পর 2027 সালের প্রথমার্ধে বেসরকারিভাবে টিকাটি ভারতে বাজারজাত করা হবে। মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু প্রতিরোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গত সোমবার তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প প্রতিবেশী দেশটিকে মোটরগাড়ি, মাদক জাতীয় পানীয় ও দুগ্ধজাত পণ্য সংক্রান্ত অন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্য অভিযুক্ত করেন। ট্রাম্পের এই পদক্ষেপ 30 দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার দেশের বাণিজ্যিক অন্তর্ভুক্তির পক্ষে কথা বলেছেন এবং জানিয়েছেন অটোয়া আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। খেলার খবর। কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 3-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ 8-4 পয়েন্টে এগিয়ে ছিল। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের 5ম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা গতকাল রাজধানীতে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিরুল হক মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, নতুন করে স্পোর্টসে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের পাশাপাশি নতুন করে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 47 মিনিটে। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী 1 বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে টিকার ব্যবহার অনুমোদন। এবং নেপালকে হারিয়ে নারী কাবাডির 5 ম্যাচ সিরিজ 3-1 জিতে নিল বাংলাদেশ। খবর শেষ হলো।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
4: সবার সাথে 90.4

0: যাবে যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা।

2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
4: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা ছিলাম এতক্ষণ মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা, যাই হোক, আরও একটা সময় আমি থাকি, সেটা হচ্ছে প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত শ্রুতিকাব্য নিয়ে রেডিও আম্বার 102.4 এফএম এ। সেখানেও চাইলে আমার সাথে গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন, আমার স্মৃতির গল্প এবং পুরনো দিনের গল্প শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি এখন এই মুহূর্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামীকাল কথা হবে এবং আড্ডা হবে, অনেক গল্প শেয়ার করব। আবার আগামীকাল ঠিক সকাল 8টা বাজে সবাই জয়েন হয়ে যাবেন। আজকে যারা ছিলেন আমার সাথে শেষ পর্যন্ত সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এবং আমার জন্য অবশ্যই মিস করবেন, মানে অপেক্ষা করবেন এবং আমাকে অনেক বেশি মিস করবেন। ওকে, তো চলুন বিদায় নিচ্ছি এবং একটা সুন্দর গান, আজ কথা ছিল এই গানটি প্লে করে দিব এবং এই গানটি শুনতে শুনতে বিদায় নিব। সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

তুই জলে বাতাসে মিশে জানে মন তুই জীবন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।
5: অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী ছিল জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি, যে শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয় স্বৈরাচার। ঢাকা FM 90.4।

Vaccination Ag Station.

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আপনার সাথে 90.4
1: হ্যালো বিউটিফুল পিপল, আই এম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজু রিদম, কিন্তু সেই দুপুর থেকেই ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি লিসেনার্স। আচ্ছা, মাত্র যারা আমাকে শুনছেন, আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4, আর দিস ইজ আরজু রিদম হিয়ার। আমি কিন্তু আছি মিড ডে ফিল্ড নিয়ে এবং আশা করছি অবশ্যই সবাই যুক্ত ছিলেন এবং মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ফেসবুকের পোস্টে একটু চলে যাব, ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকেই যুক্ত আছে আমার সাথে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট সেকশনে যুক্ত হওয়ার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। আর আমি এর আগেও বলেছিলাম যে যারা আমাকে নাম্বারে লিখছেন কষ্ট করে হচ্ছে একটু ফেসবুক আইডিতে, সরি ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে চলে আসতে হবে লিসেনার্স, ফেসবুক পেজে চলে আসলে সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন এবং পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা খুব সহজেই আড্ডা দিতে পারছি। তাছাড়া হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে। আসসালামু আলাইকুম, পাবনা থেকে? ও তাই নাকি, পাবনা থেকে শুনছি, আমার নাম রাফি। বেশ ধন্যবাদ রাফি ভাইয়া যুক্ত হওয়ার জন্য। ভাই আমার জিএফ এর সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন আমার করণীয় কি? নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। ও সরি সরি, খুব এক্সাইটেড হয়ে গেলাম মেসেজটা দেখে। আসলে ব্রেকআপ হয়ে গেছে, এখন আপনার করণীয় কি, মানে কোয়েশ্চেনটা এমনভাবে করেছেন আমি। ও আচ্ছা, ব্রেকআপটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, ব্রেকআপের ডিউরেশনটা কতটুকু, ব্রেকআপটা আসলে কোন মুডে হয়েছে, ব্রেকআপটা হওয়ার রিজন কি, ব্রেকআপ হওয়ার আগে আপনি কেমন ছিলেন, ব্রেকআপ হওয়ার পর আপনি এখন কেমন আছেন, সব কিছুই জানতে হবে। তাছাড়া আমি মনে হয় না আসলে আপনাকে এটার কোনো একটা সলিউশন দিতে পারবো, মানে যেভাবে বলেন মনে হচ্ছে আমি ডক্টর অ্যান্ড আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে এখন করণীয় কি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে অবশ্যই এর একটা সলিউশন দিতে পারি, বাট তার জন্য আমাকে পুরো ঘটনা জানতে হবে যে মূলত কী জন্য ব্রেকআপ হয়েছে, কবে ব্রেকআপ হয়েছে, ব্রেকআপটা কি আসলেও সিরিয়াসলি হয়েছে কিনা নাকি এমনিতেই ব্রেকআপ হয়েছে। সো আশা করছি রাফি ভাই সবটাই আমাকে জানাবেন। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন আছেন, আসসালামু আলাইকুম, নাম লিখিনি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর রায়া কিন্তু আছে, রায়া লিখেছে মানুষ মরে পঁচিশে। হ্যাঁ, মানুষ মরে পঁচিশে। ভাই আপনি যে সাউদার সাথে কথা বলেন ও আমার বেস্টি। ও তাই নাকি, ও মাই গড, জোস জোস, ব্যাপারটা জোস। বাই দ্য ওয়ে রায়া, আপনি কোত্থেকে বলছেন, আপনার পরিচয়টা একটু দেন আমাকে ছোট্ট করে শুনি। রায়ার মেসেজ আজকে ফার্স্ট টাইম দেখলাম, বাট খুব ভালো লাগছে, সে আমাকে কন্টিনিউয়াস টেক্সট করছে এবং ভালোই লাগছে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আছে, কে আছে কে আছে, জিনিয়া কিন্তু যুক্ত আছে। আর যে ফেসবুকে কমেন্ট করতে চাই কিন্তু আপুর ফোন থেকে আইডিটা খোলা, তো অন্য ফোন থেকে দিলে কোড লাগে, সেই কোডটা আবার ভাইয়া দিয়েছে আমায়, আবার সেই কোডটা বলে না, বলো তো কেমন লাগে, কিছুদিন হলো আইডি খোলার কোডটা পেলে পেলাম, তোমায় মেসেজ দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জিনিয়া অপেক্ষায় রইলাম, অপেক্ষায় রইলাম। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে কেউ একজন আছে, নামটা লিখেনি, লিখে দিলে খুব খুশি হতাম। আমি এই ফার্স্ট টাইম কোনো ছেলেকে প্রপোজ করলাম আর তুমি ফ্রেন্ড হিসেবে গ্রহণ করলে, মাম্পি মাম্পি। এরকম কিছু না, আপনি আমাকে লাভ ইউ বলেছেন, আমি লাভ ইউ টু বলেছি, এইটাই আর কি। যাই হোক মাম্পি, অনেক অনেক ধন্যবাদ যে আসলে আপনার এই ফার্স্ট প্রপোজালটার যেই মানে পেয়েছে, অর্থাৎ সেই সৌভাগ্যবান আমি। এই ব্যাপারটা তো আসলে খুবই ইন্টারেস্টিং, তাই না? যাই হোক, মাম্পি আসলে সবসময় যুক্ত থাকে, মাম্পিকে খুব ভালো লাগে। রিদম, আমি তোমায় অনেক ভালোবাসি, নাম তারিন। আচ্ছা তারিন, আমি বুঝি না, মানে আপনারা আসেন হুট হাট করে আসেন এক একজন এবং এক একজন এসে শুধু বলে যান যে আই লাভ ইউ, ভালোবাসি, বিয়ে করতে চাই, বিয়ে করব, পছন্দ করি, এই এতটুকুই, মানে কেমন জানি ব্যাপারগুলো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সানজিদা আছে এখনো, থ্যাংকস রিদম ফর গিভিং মি আ কিউট নেম, কিউরিয়াস সানজিদা, আপনাকে নেক্সট টাইম টেক্সট করলে এটাই ইউজ করবো, আই লাইক ইট। বাই দ্য ওয়ে আমার কোয়েশ্চেনটার অ্যান্সার ভেবে রাখবেন, কালকে শুনবো, কিউরিয়াস সানজিদা। ওকে, আমাকে একদিন সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে, ডান ডান ডান, ওকে ওকে, আমি আগামীকাল চলে আসবো, অবশ্যই আপনার অ্যান্সার আমি দিব। আচ্ছা, রায়া, রায়ার পরিচয়টা দিয়েছে, রায়া হচ্ছে সিলেট থেকে, ওকে, ফুল নাম হচ্ছে মুনতাহানা আলী রায়া, বাহ বেশ সুন্দর নাম তো। খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা রংপুর থেকে আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা আরেকজন লিখেছেন রংপুর থেকে অনেকে আছে দেখছি। হ্যাঁ রংপুর থেকে আমার হিউজ হিউজ ফ্রেন্ড সার্কেল আছে রংপুর থেকে, তারা আমাকে রেগুলার শুনছে রেগুলার লিখছে। এই রংপুরিয়ানদের ভালোবাসা, ও মাই গড, জানি না কবে যে আসলে রংপুর যাবো এবং রংপুরিয়ানদের সাথে এভাবে দেখা করবো, একটা অপেক্ষায় আছি। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমি আপনাদের অনুষ্ঠানগুলো অনলাইনে কিভাবে শুনতে পাবো। আচ্ছা অনলাইনে কিভাবে শুনতে পাবেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আপনি আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন, আমাদের ফেসবুক পেজ facebook.com/ILOVEDHAKAFM, সেখানে আসলে পেয়ে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে থাকতে পারেন, ইউটিউবেও সেমভাবে সার্চ করতে হবে আই লাভ ঢাকা এফ এম বা ঢাকা এফ এম 90.4। আমাদের একটি অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা এফ এম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো আশা করছি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। তারপর দেখতে পাচ্ছি কি আছে, রিদম ভাইয়া তাহলে সুখীকে একটা ফোন কিনে দেন বার্থডে উপহার হিসেবে, 9 মাস 30 তারিখ। ও আচ্ছা তাই নাকি, ঠিক আছে ঠিক আছে, আপনারা দোয়া করেন যাতে রিদমের আসলে এরকম সামর্থ্য হয় ইনশাল্লাহ। যাই হোক আমরা একটা গানে চলে যাচ্ছি বন্ধুরা, এখন আমরা একটা গান শুনবো দল ছুটের করা আকাশচুরি অ্যালবামের বায়োস্কোপ, বেশ সুন্দর একটা গান, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। আর আছি কিন্তু আমি, কিন্তু আরো সময়টা আছি, সো আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। যাই হোক এত কথা না বাড়িয়ে সোজা গানে যাচ্ছি এখন।

0: ¿Qué?
1: সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello, beautiful people. So, সবাইকে একদম শেষ সময়ে, অর্থাৎ মিড ডে ফিলসের একদম শেষ সময়ে, শেষ পর্যায়ে শেষবারের মতো আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আরজে রিদম, মিড ডে ফিলস নিয়েছিলাম আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 পুরো দুপুর জুড়ে। আশা করছি অবশ্যই অবশ্যই সবার এই দুপুরটাকে একটু হলেও ইন্টারেস্টিং করে দিতে পেরেছি, একটু হলেও এক্সাইটমেন্ট এনে দিতে পেরেছি। তাছাড়া প্লেলিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান ছিল, আশা করছি অবশ্যই সবাই এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যুক্ত ছিলেন, সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন আমার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে, অনেকেই যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আরও একবার বলছি। আচ্ছা, আমি একটা অফলাইনে একটা মেসেজ পড়ছিলাম, সেটা হচ্ছে মুর্শিদ আলম রংপুর থেকে। সে অনেক আগে একবার হচ্ছে ওই যে আর্জেন্টিনার একটা আমার একটা পোস্টারে হচ্ছে সে কমেন্ট করেছিল যে আর্জেন্টিনা মানে আর্জেন্টিনা বিশ্বকাপ নেওয়াটা নাকি স্বপ্নের ব্যাপার, এবং সে আমাকে আজকে সেই স্ক্রিনশটটা কিন্তু পাঠিয়েছে এবং সে লিখেছে, বলেছিলাম না কথা মিলেছে তো, কি রাগ করলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি রাগ করিনি, বাট খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। যাই হোক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি লিসেনার্স, আমরা খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম, গল্প করেছি, বেশ ভালো কেটেছে আজকের দুপুরটা। আবারও আগামীকালকে হাজির হয়ে যাব উইকেন্ড বাজ নিয়ে, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে যারা আমাকে মিস করেছেন বা পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমের সাথে যুক্ত হতে পারেননি, আগামীকাল বৃহস্পতিবার বিকাল 5টা থেকে কিন্তু ঢাকা FM 90.4 আমাকে পেয়ে যাবেন। সো আশা করছি আবারও আগামীকালকে কথা হবে, সবার সাথে আড্ডা দিব, গল্প করব। আচ্ছা, রায়া আরেকটা গানের রিকোয়েস্ট করেছে, তবে আনফর্চুনেটলি রায়া আমি একটু বলতে হচ্ছে, আম সরি টু সে, আসলে আমরা রিকোয়েস্টের গান ওভাবে প্লে করতে পারি না। আমরা হচ্ছে আপনারা যে গানগুলো রিকোয়েস্ট করেন সেই গানগুলো কি আমরা করি, কি পরবর্তীতে হচ্ছে আমরা সেই গানগুলোকে আমরা হচ্ছে আমাদের প্লে লিস্টে সাজাই। আর আপনি যে গানটা বলছেন যে মানুষ মরে পঁচিশে, এই গানটা কিন্তু আমরা অলরেডি একবার শুনেছি, আপনি হয়তোবা আসতে একটু লেট করেছিলেন রায়া, বাট এর আগেই কিন্তু আমরা এই গানটা শুনে ফেলেছি জোহাদের, সরি দুঃখিত লিসেনার্স গলাটার জন্য একটু। আচ্ছা, যেটা বলছিলাম যে মরে যায় পঁচিশে গানটা কিন্তু আমরা অলরেডি শুনে ফেলেছি, সো আমার মনে হয় আপনি লেট করেছেন, আপনি মিস করেছেন, আমরা এই গানটা অলরেডি শেষ। কিছু মানুষ মরে যায় পঁচিশে, তারপর মরে গিয়েও। যাই হোক, ভালো ছিল গানটা। রিদম, ইফ ইউ লাভ মি আই উইল সে মাই নেম অ্যান্ড ইউ উইল নো মি। আচ্ছা দেখেন, ভালোবাসা ব্যাপারটা কি এত ইজি যে আসলে যে কাউকে বললাম যে আমাকে ভালোবাসো আর ভালোবাসা হয়ে গেল, ব্যাপারটা কিন্তু টোটালি এমন না। ভালোবাসা এটা হচ্ছে একটা গিফট ফ্রম গড, এটা একটা ব্লেসিং, এটা একটা পবিত্র ফিলিংস, অ্যান্ড এটা এটা আসলে অনেক কিছু। সো আমার মনে হয় না যে আসলে ভালোবাসা এভাবে হয়, যেই আপনি যেই হন না কেন, আমি জানি না আপনি কে, আপনি আমাকে বারবার লিখছেন আই লাভ ইউ বা ইউ লাভ মি বা প্লিজ লাভ মি, আম সরি টু সে, আসলে এভাবে তো ভালোবাসা হয় না। আচ্ছা, রংপুর থেকে বাদল আছে দেখা যাচ্ছে, সেতু আছে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, মাম্পি আছে। আমি কিন্তু তোমার পিছু ছাড়বো না, মনে রেখো, দরকার হলে ব্ল্যাক ম্যাজিক করে হলেও তোমাকে আমার কাছে নিয়ে আসবো, প্রস্তুত থেকো। মাম্পি তো আমাকে টোটালি থ্রেট করছে, ও মাই গড, ও মাই গড। আচ্ছা, তারপর হাফসা লিখেছে, ভাই আপনি আমার SMS পড়েছেন? হ্যাঁ হাফসা, আপনার SMS পড়েছি, আর লাজিম না, সেটা এটা ছিল নাজিম ছিল, অ্যান্ড নাজিম তারপর থেকে আর কখনো কিন্তু এভাবে আপনার এই কাইফা হালুকা ওয়ার্ডটা ইউজ করেনি। যাই হোক, সে সময় দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে, জীবনে একজনকে চাইলাম, তাকে অনেকে চায়। আচ্ছা জানি সে তো চায় না, কিন্তু আমি তাকে খুব করে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাকে এতটা চাওয়ার জন্য, এতটা ভালোবাসার জন্য। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সে সময় আর কি আছে আমার সাথে, সে সময় আছে আশা রয় রংপুর থেকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সে সময় আছে কাঞ্চন থেকে সুখী সরকার। আই লাভ রিদম, তোমার জন্য সুখী একটা কবিতা লিখেছে, ফুল ফুল করোনা এখানে ফুল পাবে না, যদি তুমি জানতে এখানে পাওয়া যায় কি তাহলে আমি বলি রিদম ভাইয়ের হাসি। ও মাই গড, ও মাই গড, বিদায় মুহূর্তে এত সুন্দর একটা কবিতা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট, মিনস আ লট। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে যারা আমার সাথে যুক্ত ছিলেন, যারা মেসেজ করেছেন, যারা লিখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও আগামীকাল হাজির হয়ে যাবো আপনাদের মাঝে উইকেন্ড বাজ নিয়ে, যেটা বলছিলাম যে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত থাকবো। আর আজকের মধ্যে এখানেই বিদায় জানাতে হচ্ছে আমাকে, কিছুক্ষণের মধ্যেই সিফাত ভাই আপনাদের সবার প্রিয় সিফাত ভাই চলে আসবে, তাকে উইশ করবেন আপনারা সবাই, ঢাকা মেট্রো 9040 নিয়ে হাজির হয়ে যাবে। তো আমি এখন একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদার আর শুভেন্দু দাসের করা একটা গান, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। হ্যাঁ লিসেনার্স, গুলবাহার গানটা শুনতে শুনতে আমরা এখন বিদায় নিব। আশা করছি গানটা সবাই এনজয় করবেন, অ্যান্ড আরও একবার বলছি অবশ্যই সবার এই দুপুরটা খুব সুন্দরভাবে কেটেছে এই আশাই রাখছি। সো এখানেই সবাইকে টাটা এবং আল্লাহ হাফেজ বলতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই যুক্ত থাকবেন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

Assalamualaikum, hi, hello, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ এবং সিফাত হাজির হয়ে গেছি সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 নিয়ে। বাইরের ওয়েদার নিয়ে যদি বলি, রোদের দেখা তো আছেই, সাথে বৃষ্টিরও একটু আনাগোনা আছে, তো সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার। ঢাকার বাইরের কি অবস্থা আমার যে যে বন্ধুরা আছেন অবশ্যই জানাবেন, আর এর মধ্যে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক কথাবার্তা আমি পেয়ে গেছি, সেগুলো অবশ্যই পড়বো। তবে আজকে কিন্তু 7টা পর্যন্ত যেহেতু আছি, মানে 1 ঘন্টা যেহেতু একটু কম আছি, কারণ 1 ঘন্টা কম বলতে কি, মানে 1 ঘন্টা আবার আরেকজন মানে আমাদের মাহবুব ভাই কিন্তু চলে আসবে ক্যারিয়ার গসিপ নিয়ে, যেখানে আপনি অবশ্যই যুক্ত হতে পারেন এবং দেখতেও পারেন ফেসবুকে। এনিওয়ে, আমাকে লিখতে হলে আপনি যেটা করতে হবে, আপনার মানে মোবাইল থেকে, না বাবা মার মোবাইল থেকেও করতে পারেন, সমস্যা নেই। নম্বরটা হচ্ছে 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। এই নম্বরে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং ফেসবুক একটা পোস্টও আমি, আমার কলিগরা আমাকে আসলে উৎসর্গ করে দিয়েছে, সেটা হচ্ছে আমার জন্মদিনের, তো সব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমেই অবশ্যই, এবং সাথে সেখানে অনেক আমার কাছের মানুষজন, পরিচিত অপরিচিত, ভালোবাসার, আমাকে ঘৃণা করে না মনে, আমি কাউকে ওইভাবে দেখি নাই, সব ভালোবাসার মানুষগুলো আছে, তো আমি একে একে অবশ্যই পড়ার চেষ্টা করব সবগুলোই। এবং এর মধ্যে যারা আছেন, যেমন আমাদের অমৃত বোস, যিনি একেবারেই মানে সময়ের সাথে সাথে তিনি প্রথমেই আমাদেরকে লিখেন, তো তিনি কিন্তু আজকেও লিখেছেন, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল, শুভ বিকেল অমৃত বোস, এবং তিনি বলেছেন হ্যাপি বার্থডে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের অমৃত বোসকে। এবং আমাদের জাহাঙ্গীর আমাদেরকে উইশ করেছেন, ইন্টারন্যাশনাল একটা উইশ পেলাম, এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া থেকে আমাদের জুয়েল, জুয়েল স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে। আর এদিকে আরও যারা যারা আছেন আমি অবশ্যই নামগুলো তো বলবই, আমাদের সুশান্ত দা, সুশান্ত কুমার সরকার হ্যাপি বার্থডে বলেছেন। আচ্ছা, এই জায়গায় তো সব হ্যাপি বার্থডের কথাই, আমি আসলে এর বাইরে আর কি পড়বো, তারপরে নামগুলো নেই। জুয়েল বিডি আছেন, অমৃত বোস, আরও আছেন সুমাইয়া শিফা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জুবাইদা জুই, আরও আছেন রাবেয়া বশ্রী, হ্যাপি বার্থডে বন্ধুজি, যাক পাওয়া গেল বান্ধবীকে। রাবেয়া বশ্রী আপনি কোথায়, আপনাকে তো পাওয়াই যাচ্ছে না। মহিউদ্দিন আছেন আমাদের সঙ্গে, উইশ করেছেন, থ্যাংক ইউ। আমাদের রনি, আমাদের অমানিশার রনিকে পেয়ে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ রনি। আরও আছেন ফুয়াদ, হ্যাপি বার্থডে পুংটা ভাই, হয়তো বিজনেসের কারণে এখন আর FM শোনা হয় না, বাট অনেক মিস করি সবাইকে, ভালোই ছিল দিনগুলো, পড়ার টেবিলে বসে সাইডে ছোট্ট একটা বাটন ফোন, আর বাটন ফোন চলতো একটার পর একটা শো, মিস করি অনেক। বাই দ্য ওয়ে হ্যাপি বার্থডে অ্যাগেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফুয়াদ। তো বুঝে গেল ফুয়াদের যেই কমেন্ট, সেটা দিয়ে বুঝে গেল যে আমাদের শুনেও কিন্তু খুব ভালো ব্যবসা করা যায়, ভালো ব্যবসায়ী হওয়া যায়, তো আপনিও পাশে টেবিলের পাশে কিন্তু রাখতে পারেন আমাদেরকে মানে শোনার জন্য। আহনাদ তাহসিন আছেন, হ্যাপি বার্থডে সিফু ভাইয়া, থ্যাংক ইউ। ইমরান তুহিন আছেন আমাদের, আমাকে উইশ করেছেন মজুরি ভিত্তিক কর্মচারী, আচ্ছা দোয়া করেছেন, থ্যাংক ইউ। নাদিরা ইসলাম নদী আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের MA হান্নান মিল্টন, শুভ জন্মদিন মিনহাজ সিবাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ মিল্টন, আপনাকে মিল্টন ভাই। আমাদের মুকুল ভাইকে পাওয়া যাচ্ছে, আরে বাবারে এত এত সব বড় মানুষ, সিফাত শুভ জন্মদিন, অনেক দোয়া রইল, থ্যাংক ইউ ভেরি মাচ বড় ভাই, আমাদের মুকুল ভাই, যাকে আপনারা প্রতি সোমবার পান বিকাল 5টা থেকে তার টি স্টল নিয়ে। মোহাম্মদ সাদ্দাম চৌধুরী লিটু আছেন আমাদের সঙ্গে, তিনি উইশ করেছেন, আরও আছেন আশরাফুল ইসলাম ফাহিম, ফাহিমকে অনেকদিন পরে দেখলাম, রিয়া আছেন আমাদের সঙ্গে, আরও আছেন জাকারিয়া হোসেন, লামিয়া জান্নাত। আসলে আমার মনে হয় না যে আমি এবার আসলে এমনি শেষ করতে পারবো, আমার মনে হয় যে পরে এসে তারপরে আবার বাকি যারা যারা উইশ করেছেন তাদের নামগুলো অবশ্যই বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, জন্মদিনে তো সবাই গিফট চায়, তো আমি চাই হচ্ছে সবার দোয়া, তো আশা করি সেই দোয়াটা করবেন, আর অবশ্যই ঢাকা FM 90.4 এর সঙ্গে থাকবেন। সিফাত তো অবশ্যই 7টা পর্যন্ত ইনশাল্লাহ আছে, তো সঙ্গেই থাকবেন, কথাবার্তাগুলো শেয়ার করবেন। আর যে গানটা প্লে করব সেটা হচ্ছে আর কি, মানে এই গানটার ব্যাপারে যদি শিরোনামটা নিয়ে বলতে হয়, বিষয়টা অনেকটা এরকম হয় যে আমি সবাই আমাকে কি বলে, আমার জন্মদিনের কথা দেখা গেছে যে অনেকেই মনে রাখছে, আমি আবার উইশ করতে, উইশের আনসার করতে যেয়ে যে অনেক একটা মনে করেন আন্ধার মতো আমি মিস করে ফেলি, তখন আবার সে অভিমান করতে পারে, তো সেজন্য আর কি হঠাৎ করে মনে পড়লো অনুভূতিটার কথা। তবে গানটার নাম হচ্ছে আন্ধা এবং সিঙ্গারটা হচ্ছে পিন্টু ঘোষ, আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM।

Chen Taka FM 90.4. রাইট শুনছেন ঢাকা এফএম 90.4 এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের উইশের জন্য, ভালোবাসার জন্য এবং ঢাকা এফএম এর সাথে থাকার জন্য। তো বলছিলাম যে একবারে তো শেষ হবে না, আমার বন্ধুরা এত এত ভালোবাসা দিচ্ছেন আমাদের, আমাকে আরও উইশ করেছেন, যারা নামগুলো বলবো আমি অবশ্যই। আমিনা আক্তার আছেন, সুমনা তাহের, অনেক অনেক ধন্যবাদ, হ্যাপি বার্থডে সিফা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আছেন আমাদের সঙ্গে সমীর কুমার, আচ্ছা দাদু, ওকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। সায়েম খান আছেন, আরও আছেন ইসরাত জাহান সাদিয়া, ওকে, নওরিন জান্নাত, শাহরিয়ার চৌধুরী ইমন, আমাদের সাব্বির চৌধুরী আছে আমাদের সঙ্গে, ধন্যবাদ। আনিসুজ্জামান আনিস ভাই, হ্যাপি বার্থডে ডিয়ার মিনাসিবা, থ্যাংক ইউ ভেরি মাচ, মিনস আ লট। অ্যান্ড আনিস ভাইকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ততার মধ্যে উইশ করার জন্য। এবং কাজল খান আমাদের হ্যাপি বার্থডে উইশ করেছেন, থ্যাংক ইউ কাজল ভাই। আচ্ছা ফাহিমা ফারুক আমাদের শান্তুকে পাওয়া গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার পুরনো কলিগ এবং অবশ্যই আপনারা সবাই তাকে চিনেন, ইনফ্যাক্ট আমাদের শান্তু, তো শান্তুকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। সায়েম খান আছেন, আরও আছেন আমাদের শাফিন মাহমুদ, শাফিন ভাই হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ ভেরি মাচ। অঙ্কুর বড়ুয়া জানিয়েছেন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অঙ্কুর বড়ুয়া। এবং এস এম এস এর মাধ্যমে অনেকে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যে বললাম যারা এই মুহূর্তেও যুক্ত হয়েছেন, একটু একটু উইশ করতে চান এই ছোট মানুষটির জন্য, অবশ্যই উইশ করবেন। উইশের চেয়ে বেশি আমি চাইব উইশ না করলেও দোয়াটা করবেন অবশ্যই, যেন ভালো থাকতে পারি বা যে কাজগুলো করি সেগুলো যেন ভালো মতো করতে পারি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে। অবশ্য আমি এর বাইরে আর কোনো কথা খুঁজে পাচ্ছি না, আমি আসলে আর কোনটা বলবো। তারপরে দেখি আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপে অনেকে লিখেছেন, আজকের এই রুদ্র আলো ঝলমলে দিনের মতো তোমার জীবনটা হোক আরো উজ্জ্বল, তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল বন্ধু। রায়হান আমাদের, রায়হান বন্ধু উইশ করেছেন খুব সুন্দর করে, থ্যাংক ইউ রায়হান। আরও আছেন আমাদের সঙ্গে, কি খবর, 12টা বাজে কেক নহাড্ড। উইশের চেয়ে বেশি আমি চাইবো উইশ না করলেও দোয়াটা করবেন অবশ্যই, যেন ভালো থাকতে পারি বা যে কাজগুলো করি সেগুলো যেন ভালো মতো করতে পারি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে। অবশ্য আমি এর বাইরে আর কোনো কথা খুঁজে পাচ্ছি না, আমি আসলে আর কোনটা বলবো। তারপরে দেখি আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপে অনেকে লিখেছেন, আজকের এই রুদ্র আলো ঝলমলে দিনের মতো তোমার জীবনটা হোক আরো উজ্জ্বল, তোমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল বন্ধু। রায়হান আমাদের, রায়হান বন্ধু উইশ করেছেন খুব সুন্দর করে, থ্যাংক ইউ রায়হান। আরও আছেন আমাদের সঙ্গে, কি খবর, 12টা বাজে কেক নহাড্ড। না আমি আসলে কেক টেক আমি খুব বেশি পরিমাণে আমার কাটা হয় না।

একটু ভাতা পাই হয়তো, আমি আসলে আপডেটেড না, আমি যতটুকু লাস্ট পর্যন্ত জানি অতটুকুর বেসিসে বলছি, ভুল করলে আমাকে ক্ষমা করবেন। সবাই একত্র করে ওরা ট্রেনিংটা করছেন, ট্রেনিংটা পাচ্ছেন, সেখানে হয়তো একদিন একটু করে এটা সম্বন্ধে একটু বলা হচ্ছে, বাট ডিটেইল কিছু তারা জানতে পাচ্ছেন না, বা এটা কোত্থেকে শিখতে পারবেন, একসাথে সব কিছু কোথায় পাবেন। লিসনিং অ্যান্ড স্পিকিং এর জন্য আলটিমেট এই যে সাউন্ডগুলো, ইংরেজি বর্ণমালা ছাড়া তো আমি লিখতে পারবো না, তাহলে ইংলিশ ফোনেটিক্স ছাড়া বলতে পারবো কিভাবে? কারণ স্পেলিং এর উপর বেসিস করে তো উচ্চারণ হচ্ছে না। উই ডোন্ট স্পিক দ্য ওয়ে উই রাইট। বিইউটি পাট, সিইউটি খাট, পিইউটি ফুট কেন? জি ডাবল ও ডি গুড, F double O D food cano, S I T sit, S E A T seat. Duta ke amra mix kore boli, amra boli take your sit, take now yo tomar sit, bosho now tomar bosho. And then amra ebhabe ingreji boli dekhe jara desher baire sobai kintu kind na, jara native speaker der modhe everybody is not kind. Britain, America, Australia bolen, ওরা বুঝতে পারছে আপনি কি বোঝাতে চাচ্ছেন, ওরা তারপরেও আপনাকে বলবে সরি, হোয়াট ডিড ইউ সে, আই ডিডন্ট ক্যাচ ইউ, হোয়াট ডিড ইউ মিন? কেন? কারণ ওরা বুঝতে পারছে আমরা বাঙালি, ওরা বুঝতে পারছে আমাদের উচ্চারণ ঠিক নাই, আমাদের কি মেধা কম ছিল যে আমরা উচ্চারণ ঠিকভাবে শিখতে পারতাম না ছোটবেলা থেকে? কারণ আমাদের প্রসেসটাই নাই আমাদের এখানে। সেই জিনিসটা যে ট্রেনিংটা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা হবে, সেই ট্রেনারগুলো যে আন্তরিকতা দিয়ে এটা নিয়ে যে কাজ করা হবে, সেটার জন্য আসলে সবার যথেষ্ট মনোযোগ, সবার যথেষ্ট আন্তরিকতা বা সময় নেই। আমাদের অনেক মেধাবী শিক্ষকরা আছেন, আমার সিনিয়ররা আছেন ঢাকা ইউনিভার্সিটিতে বা সব ইউনিভার্সিটিতে আমরা যাদের কাছে পড়েছি তারা আছেন, কিন্তু কোয়াইট ফ্রাস্ট্রেটিংলি আমরা এই জায়গাটা এখনও চেঞ্জ করে উঠতে পারছি না। এখনো ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে আছে, সেই আমাদের বাংলাদেশের জন্মের শুরু থেকে আমরা ব্রিটিশদের সাথেই আছি, কিন্তু এরকম একটা প্রতিষ্ঠান থাকার পরও আমরা কেন ইংরেজি শিখতে পাচ্ছি না? কেন এটা আমাদের জন্য যথেষ্ট হচ্ছে না? কেন ফ্রি রিসোর্সেস নাই? ফ্রি রিসোর্সেস যেটা আছে সেটা কেন ইনাফ না? তো তখন আমি কি করলাম যে একলা চলো রে পার্টি, ঠিক আছে, আমি আমি এটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি, বা এটা নিয়ে কাজ করতে ওরা আগ্রহী না, ওরা এটাতে সময় দিবে না, সবার ফোকাস ভিন্ন, কেউ 5 বছর মেয়াদি ফোকাস থাকে সবার, ঢালাওভাবে একটা জেনারেশনকে যদি ঠিক করে দেওয়া যায় পুরো বাংলাদেশের চিত্র যে পাল্টে যায়, এটা নিয়ে আসলে সময় দেওয়ার সময় কারো ছিল না। তো আমি বললাম যে আমার যা আছে, আমার যতটুকু ক্যাপাসিটি আছে তার সর্বোচ্চ দিয়ে আমি করব। অ্যান্ড থ্যাঙ্কফুলি এখন আমরা ডিজিটালি অনেকটা সাউন্ড, সবার হাতে হাতে ফোন আছে, যে কৃষিকাজ করে সেও তার জমি থেকে একটা ভিডিও করে দিতে পারে। তো আমার আমি এটাকেই কাজে লাগিয়ে আমি ইউটিউবে ফ্রি দিয়ে রাখলাম সবার জন্য, সব লেভেলের লার্নারদের জন্য, মানে আমার এই প্ল্যাটফর্মে রুপি লিঙ্গুয়া এখন লঞ্চ করা হয়েছে, যেখান থেকে হচ্ছে যে গ্লোবাল যে ইউএন ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো দেওয়া হবে, প্লাস আরও কিছু আমি ওটা নিয়ে পরে আসবো। ট্রেনিং উইথ রোকসানা থেকে আমার যাদের সামর্থ্য একেবারে নেই তারা একদম ফ্রি শেখার ব্যবস্থা আছে ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক যে ট্রেনিং উইথ রোকসানা পেজ, যাদের সামর্থ্য আছে তারা ডিসকাউন্টে আমার কোর্স করার জন্য ব্যবস্থা রাখা আছে। যারা সবার সাথে শিখতে চায় না, তাদের প্রয়োজনটা ভিন্ন, তারা কাস্টমাইজ ট্রেনিং চায়, ওয়ান অন ওয়ান শিখতে চায়, তাদের জন্য আলাদা প্যাকেজ আছে। যারা সামর্থ্য আছে আবার নাই, আর একটু সহজ করে দিলে ভালো হয়, তাদের জন্য হচ্ছে মান্থলি পেমেন্ট দিয়ে, বিশেষ করে আমি এখন হাউসওয়াইফদের জন্য একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, আমি ইংরেজি ভাষা দিয়ে হাউসওয়াইফদেরকে এম্পাওয়ার করবো, কারণ হাউসওয়াইফরা হচ্ছে অনেকগুলো মানে তাদের সন্তানদেরকে তারা টেক কেয়ার করে পড়ায়, ওনাদের ভেতরে যদি আমি এটা দিয়ে দিতে পারি আমার টার্গেটটা ফুলফিল হবে, যে প্রত্যেকটা ঘরে এই মেসেজটা যাবে যে বাংলাদেশে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ইংরেজি উচ্চারণের যে বর্ণমালা সেটা শেখা যাবে। তো কেন আমি এটাতে আসলাম আপনার যে প্রশ্নটা ছিল, এটাতে এসেছি কারণ আমি যখন ওই যে ওই প্রতিষ্ঠানটাতে আমি চাকরি করতে গেলাম, ওখানে আমি বিভিন্ন লেভেলের প্রফেশনালদের পেতাম, ওরা আসতো অ্যাডভান্স ইংলিশ করার জন্য, অ্যাডভান্স বলে ওই প্রতিষ্ঠানে কিছু ছিল না, জেনারেল ইংলিশ ছিল, কিছু টিচার ওখানে খুব অন্যরকম করে ইংরেজি শেখাতো। আমার ক্লাসটাতে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ফ্রি একটা ক্লাস, ওখানে আমি যেহেতু ওই ইডেনে আমার যে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে প্রফেসরকে এনে আমাদেরকে শেখানো হয়েছিল লিঙ্গুইস্টিক্স, তার কাছ থেকে যতটুকু শিখেছি বাকিটা আমি আমি মজা পেয়ে গিয়ে ওই রিলেটেড সব বিদেশি যতগুলো বই আছে আমি কিনে ফেলেছিলাম, কিনে আমি নিজে নিজে পড়া শুরু করে দিয়েছি। এবং আমি কি করতাম, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে ওই প্রতিষ্ঠানে ফ্রি ফ্রি ওগুলো শেখাতাম।

0: স্টুডেন্টরা কোয়েশ্চেন করতো এটার উচ্চারণ এমন কেন, ওটার উচ্চারণ এমন কেন, আমি ওটার আনসার দিতে গিয়ে জিনিসটা নিয়ে আমি নিজে নিজে কাজ করলাম। আর একটা সময় গিয়ে যেটা হলো যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা ফ্রি ক্লাস ছিল, 20-30 জন স্টুডেন্ট থাকতো, একটা সময় 200-300-400, পরপর 4টা ক্লাসে পার্টিশন উঠিয়ে সবাইকে একসাথে জায়গা দেওয়া হলো ওই প্রতিষ্ঠানে। কেন সবাই ফ্রি ক্লাস করবে? রোকসানা ম্যাডামের ক্লাস করবে, কি শিখবে? উচ্চারণ শিখবে। তো যেই জিনিসটাতে মানুষ ইনভেস্ট করে শেখার কোনো ইন্টারেস্ট ছিল না, সবাই এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে স্পোকেন ইংলিশ কোর্স করবে, স্পোকেন ইংলিশের জন্য টাকা দিবে, প্যারেন্টরাও সেটাই। কিন্তু এখন বাংলাদেশের এমন একটা সিচুয়েশন, মার্কেটটা এভাবে তৈরি হয়েছে যে মানুষ আসলে শুধু স্পোকেন ইংলিশে ভর্তি হয় না, মানুষ সিগনেচার কোর্স বলে একটা কোর্স আছে, যেটা আমার সিগনেচার কোর্স, যেটার ভেতরে আমি উচ্চারণ শেখাই এবং এই উচ্চারণটা আমি এমনভাবে শেখাই যেটাতে আসলে আমার বিস্তর রিসার্চ আছে। আমি সেই শুরু থেকে, এটা আমার একটা কি বলবো, এক্সপেরিয়েন্সিয়াল রিসার্চ, এই যে কোর্স আউটলাইন্ড হয়েছে এটা কেন, এই যে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসছে আমাকে বলছে ম্যাডাম মানে কি হয়েছে, অমুক ক্লাসরুমে তাকে দেওয়া হয়েছিল, তিনি ওখানে ভাঙচুর করেছেন, কেন? উনি অ্যাডভান্স ইংলিশের জন্য কোর্স পে করে ওনাকে নাকি একটা এলিমেন্টারি একটা ইংলিশে দেওয়া হয়েছে, এটা ওনার ধারণা, উনি অনেক ইংলিশ জানেন, তো টাকা ফেরত চাচ্ছেন, তো ওনাকে কি করলো আমার ক্লাসে ঢুকিয়ে দেওয়া হলো। মানে এই ধরনের যত প্রবলেমগুলো থাকে, যত চ্যালেঞ্জিং সিচুয়েশন, সব স্টুডেন্টকে আমার ক্লাসে ঢুকিয়ে দেওয়া হতো। ওই ভদ্রলোক আমার বাবার বয়সী ছিলেন, উনি আমার ক্লাসের শেষে বললেন যে মা আমি আপনার পেছনে এরকম আমি এরকম ঘটনা ঘটাইছি, আপনার ক্লাসের পেছনে আমাকে ওরা জোর করে বললো যে এখানে বসেন, তারপরে যদি সন্তুষ্ট না হন টাকা ফেরত নিয়ে যান। মা আমি আপনার ক্লাসটা পুরোটা করছি, আমার আর উঠতে ইচ্ছা করে নাই, মা আপনি আমাকে বাঁচান। এখন আমি ওনাকে কীভাবে বাঁচাবো? আমি এরকম জাস্ট চোখ ছানা বড় করে তাকিয়েছিল ওনার দিকে যে কীভাবে বাঁচাবো, যে মা আমার চাকরিটা বাজার, আমি এ নিয়ে দুটা চাকরি হারিয়েছি, আমি বাইং হাউসে জব করি, আমাকে হচ্ছে যে বাইং হাউসের যে বায়ার্সরা আসে ফরেনার্স, ওদের সাথে ডিল করতে হয়, আমি কথা বলতে পারি না দেখে আমার চাকরিটা চলে যায়। আমি এখানে এসেছি ঢাকার বাইরে থেকে, এই শুক্রবার এই দিনটাতেই আমার ছুটি থাকে, আমি ঢাকার বাইরে থেকে ট্রাভেল করে আসি এখানে আমার সংসারকে পরিবারকে সময় না দিয়ে, মা আমি আপনার ক্লাসটাই করবো। সো ওই যে ওই ধরনের আঙ্কেল, আবার একজন ডক্টর, আমি এটা আগেরও অনেক আমার ইন্টারভিউতে আমি বলেছি যে একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন ওই আঙ্কেল, ওনারও এরকম ফ্রাস্ট্রেশন ছিল, দেশের বাইরে গিয়ে উনি জব কন্টিনিউ করতে পারেন, ওনার কমিউনিকেশন প্রবলেম, যে উনিও ইংলিশে বলেন, পেশেন্টও ইংলিশে বলে, কেউ কারো ইংলিশ বোঝে না। তো উনি চলে আসলেন, তো ওনার চ্যালেঞ্জ হচ্ছে যে আমি এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, আমি ইংরেজি জানবো না, এই ইংরেজি না জানার যে গ্লানি এটা নিয়ে আমি মরতে চাই না। এই ধরনের বিভিন্ন স্টুডেন্টকে যখন আমি দেখলাম, আমি ওরকম একটা বয়সের মানুষ আসছে আমার কাছে হেল্প সিক করতে, আমার তখন আমার এই ছোট কাটটা না অনেক চড়া হয়ে গেল, মানে আমি ফিল করলাম যে না এটাকেই আমাকে আমার ক্যারিয়ার হিসেবে নিতে হবে। আর আমি যে বললাম আমার মা বাবা সবসময় চাইতো যে আমি ডক্টর হই, কিন্তু আমার অত রোড ম্যাপ, আমি অত মানে মুখস্থবিদ্যা আমাকে দেওয়া হয় না, আমি হচ্ছে যে ইংরেজিটা ছোটবেলা থেকে খুব এফেক্টলেস মনে হতো, আমি এটা খুব এনজয় করতাম, কারণ আমার টিচার ছিলেন আইএনএস টিচার কলেনি পড়াতো, উনি খ্রিস্টান, উনি শি ওয়াজ খ্রিস্টান, পরে উনি কনভার্ট হয়ে মুসলিম হয়েছেন, ওই টিচারের কাছে ছোটবেলা থেকে পড়াতো, তখন থেকে আমি প্রপার প্রোনাউন্সিয়েশনগুলো শিখেছি। তারপরে ইডেনে যখন লিঙ্গুইস্টিক্স আসলো তখন হচ্ছে আমি এটার ডেপথে গিয়েছি এবং আমি জানতে পারলাম যে এটা নিয়ে পড়াশোনারও একটা সাবজেক্ট এটা। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আমি এটাকে আমার ক্যারিয়ার হিসেবে নিলাম, যে এটা আমি এনজয় করবো, এটা আমি ভালো বুঝি, এটা আমার কাছে সহজ লাগে, অ্যান্ড আই ক্যান টেক ইট অ্যাজ মাই প্যাশন অ্যান্ড প্রফেশন অ্যাট দ্য সেম টাইম। সো দ্যাটস প্রিটি মাচ।
1: চমৎকার বলেছি, আমিও খুব মনোযোগ দিয়ে শুনছিলাম ওই যে ওই টিচার ওই স্টুডেন্টের মতো যে আমাকে বাঁচান।
0: এরকম অনেক স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট প্রত্যেকটা সেক্টরে আমি পেয়েছি এবং এক একজনের যে সাফারিংস গুলো, বিশেষ করে দেশের বাইরে যারা থাকেন ভাইয়া, দেশের বাইরে স্টুডেন্টরা আমাকে বলেন, আপনি অবাক হবেন যে ক্লাস 9 থেকে দেশের বাইরে ওখানে গিয়ে বাবা নিয়ে গেছে, ক্লাস 9 থেকে ওখানে পড়াশোনা, কিন্তু কখনো উচ্চারণ ইমপ্রুভ করার জন্য সিরিয়াস ছিল না এবং সে উচ্চারণটা ঠিক না করে সে ওখানে আন্ডার গ্র্যাড মাস্টার সব কিছুই করেছে, কিন্তু তার ওই বাংলাদেশের যে অ্যাকসেন্টটা, ব্যাংলিশ, ওটাই রেখে দিয়েছে সে, কারণ সে মনে করেছে যে সে তো ওখানে আছে তার স্বভাবে। তারপরে উনি আমার কাছে কেন ভর্তি হলেন, যে ওনার এখন অনেকগুলো কোম্পানি, ওনার রিয়েল এস্টেটে ওনার ইনভেস্টমেন্ট, ওনার এখানে এখানে ওনার অনেক ফ্যাশনে ইনভেস্টমেন্ট, অনেক কিছু এখন ওনার আন্ডারে সবাই আমেরিকান কাজ করে এবং উনি অনেক টেন্ডারে যেতে হয়, ওখানে গিয়ে উনি নেটিভদের সাথে কথা বলতে, ওনার যে নেগোসিয়েট করা, ওদেরকে কনভিন্স করা, সেটা উনি পারছেন না, এত বছর উনি ওখানে পড়াশোনা করেছেন, উনি কখনো এটার প্রতি কেয়ারফুল ছিলেন না। এখন উনি ওনার ফ্লুয়েন্সি আনতে চান, প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ করতে চান, আমেরিকান ইংলিশটা শিখতে চান।
1: এটা হচ্ছে যে আমার মনে হয় যখন আমরা স্কুলে পড়ি ব্রেনটা কাঁচা থাকে, ওই সময় যে জিনিসটা ঢোকানো হয় ওইটা থেকে যায়, ওইটা দূর করতে অনেক সময় লাগে, ওটা ডেভেলপ করতে অনেক সময় লাগে। কিন্তু শুরু থেকে যদি মানে রিয়েল যে লার্নিংগুলো আপনার উচ্চারণটা যদি সঠিকভাবে দিয়ে তাদেরকে পড়াশোনা করানো হয় শুরু থেকে বাচ্চাদেরকে, তাহলে মনে হয় এই সমস্যাগুলো থাকবে না। আপনি যেটা বললেন যে পাঁচ বছর যদি গভর্নমেন্ট এই অবস্থাটা তৈরি করে দেয়, তাহলে যে জেনারেশনটা দাঁড়ায় যাবে তারপরে আর এই সমস্যাগুলো,
0: এরপরে বাঙালিকে আর গিয়ে অর্জব করতে হবে না। আমাদের আসলে অত ডিগ্রিও লাগে না, দেশের বাইরে একটা ভালো জব পেতে হলে।
1: হ্যাঁ, একটা ছেলেকে আমি দেখলাম সে ইংলিশ লিটারেচার নিয়ে মাস্টার্স করেছে, তারপরেও সে আইএলস করছে, তার প্রনাউন্সিয়েশন ঠিক নেই।
0: ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হওয়া মানে যে ইংলিশ জানা থাকে তো না।
1: সে গান শুনতেছে, সে বুঝতেছে না, আমাকে বলছে ভাইয়া কি বলছে, একটা ইংলিশ গান শুনতেছে। আমি বললাম যে তুমি একটু বুঝতেছো না এটা কি বলছে, তুমি ইংলিশ স্টুডেন্ট? তো সে বললো যে আসলে স্পোকেন,
0: একটা ভুল ধারণা,
1: তারপর স্পোকেন, তারপর হচ্ছে যে সংস, এটা আবার অন্য স্টাইলের। ওইটা বোঝার জন্য নাকি তাদেরকে আরও অনেক পড়াশোনা করতে হবে, ওই মিউজিক্যাল ফেজে পড়াশোনা করতে হবে তাকে।
0: ইভেন আপনি ইংলিশের প্রফেসর, আপনি যদি লিটারেচারের প্রফেসর হয়ে থাকেন, লিটারেচার ইজ সামথিং দ্যাট ইউ নিড টু মেমোরাইজ, বাট লিঙ্গুইস্টিক্স হচ্ছে ডিফারেন্ট একটা পার্ট, যেখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা হয়। ল্যাঙ্গুয়েজ একটা হিউম্যান ব্রেন কীভাবে একটা ল্যাঙ্গুয়েজকে প্রসেস করে, সেটাকে কীভাবে ইজি করে একটা লার্নার সেটাকে নিতে পারে এবং ওটা কখনো যাতে না ভুলে সেরকম করে যাতে শিখতে পারে, সেটার প্রসেসটা ডিফারেন্ট। ইভেন ইংরেজির প্রফেসর যারা আছেন তাদেরকে যদি আপনি বলেন যে আপনি বিজনেস ইংলিশ রূপে একটা ক্লাস নেবেন, আপনি তো ইংলিশ পারেনি, নো, উনি বিজনেস ইংলিশ বুঝবে না। জেনারেল ইংলিশ, বিজনেস ইংলিশ ডিফারেন্ট থিং, এটা আলাদা করে জানার, ওটা নিয়ে আলাদা করে রিসার্চ করার একটা ব্যাপার আছে। সো যারা আমরা বুঝি না তারাই মনে করি যে ইংলিশের স্টুডেন্ট হলে ইংলিশ ভালো জানবে, না, ইংলিশের স্টুডেন্ট যারা লিটারেচারের, ওরা শুধু লিটারেচারের স্টোরিজ, নভেলস অ্যান্ড ওরা যেসব ওগুলো মুখস্থ করে, ওরা নোটস করে, ওরা লেখে, ওরা লেখায় ভালো, ওদের নলেজ আছে, বাট ওরা স্পিকার হিসেবে, কমিউনিকেটর হিসেবে, ল্যাঙ্গুয়েজ ইউজার হিসেবে ভালো না। আর আপনি যেটা বলেছেন যে মানে ছোটবেলা থেকে যদি এটা দিয়ে দেওয়া হয়, আমার কাছে যখন স্টুডেন্টরা মেসেজ পাঠায় মাঝে মধ্যে আমি চেক করি ইনবক্সে, যারা মেসেজ করে ভর্তি হওয়ার জন্য, বলে কি কি যোগ্যতা থাকতে হবে আপনার কাছে ভর্তি হতে হলে, আমি যে আপনার যত যোগ্যতা কম আপনি তত ভালো শিখতে পারবেন, আপনি যত কম জানেন তত ভালো শিখতে পারবেন।
1: আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে ইংলিশটা যে আমি ভালো করে বলবো, উচ্চারণ করবো, তার আগে মনে হয় একটা শর্ত আছে আমার আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে বাংলাটাও ভালো করে বলতে জানতে হবে।
0: অবশ্যই, আপনি শুধু বাংলা না তো, আপনি যদি ইংরেজি উচ্চারণ ঠিক করতে যান, আপনার বাংলা উচ্চারণ ঠিক করতে বাধ্য, আপনার আরবি উচ্চারণ ঠিক হতে বাধ্য, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সাউন্ডসগুলো আছে, বাংলায় আমরা বাংলায় বলি ফুল, রাইট, ফালতু, ওটা হবে ফুল, ফালতু, ফ বাই লেবিয়াল সাউন্ড, টু লিপস টুগেদার, ফ, ফুটন্ত, ফাগুন, আমরা বলি ফুটন্ত ফাগুন ফাটাফাটি। হ্যাঁ, সো আমি যখন ফা সাউন্ড শিখছি ইংলিশে,
1: ফ,
0: প, ফ, রাইট, সো প ইজ ইংলিশে বলা হয় এটাকে নন অ্যাসপিরেটেড, যখন প লাস্টের দিকে যখন থাকে, আর শুরুতে যখন থাকে সেটা অ্যাসপিরেটেড হয়, ফ। তো এই জিনিসগুলো যদি আমরা না শিখি আমরা কিভাবে, আমরা তো যারা ভুল শিখে বড় হয়েছি বা একটু ইমপ্রপার ওয়েতে শিখে আমরা যারা বড় হয়েছি, আমাদের কিন্তু একটু ফর্মের সাথে ওরিয়েন্টেশন প্রয়োজন, না হলে আমরা বুঝবো না যে ভুলটা কোথায় হচ্ছে। আমি যদি না বুঝি আমি কোন জায়গাটাতে ভুল করছি, তাহলে তো আমি নিজেকে কারেক্ট করতে পারবো না। এটাই
1: এখন যে এআই আসছে, আমার কতটুকু ইংলিশের প্রয়োজনীয়তা কমেছে, ভালো করে উচ্চারণ করার প্রয়োজনীয়তা কতটুকু কমে আসলো, আমি তো যেন তেনভাবে বাংলা বলছি বা লিখে দিচ্ছি, টাইপ করে দিচ্ছি, সে সেটা আমাকে ট্রান্সলেট করে দিয়ে দিচ্ছে, আমি কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগাতে পারছি। এখন এইটা কতটুকু এর প্রয়োজনীয়তা কমিয়েছে?
0: দেখেন ভাইয়া, এআই যখন ছিল না তখনও কিন্তু আমরা লিখে কমিউনিকেট করে কোনো মতে কাজ চালাতে পারতাম। এআই এসেছে, সে আমাদের লেখার কাজটা সহজ করে দিচ্ছে, আমাদের চিন্তার কাজটা সহজ করে দিচ্ছে।
1: না, আমার ভয়েসটাকে তাকে আমি দিতে পারছি।
0: এআই কখনো আপনার হয়ে একটা নিউজ রিডিং করে দিতে পারবে না, এআই কখনো আপনার হয়ে একটা লেকচার দিতে পারবে না, এআই কখনো আপনার হয়ে একটা নেগোসিয়েশনে যেতে পারবে না, এআই কখনো আপনার হয়ে একটা মোটিভেশনাল স্পিকার হতে পারবে না। এআই কে আপনি দিতে পারবেন আলাদা করে, বাট আপনি অ্যাজ আ হিউম্যান বিইং আপনি এআই কে ইউজ করে আপনার মুখ থেকে অটোমেটিক কথা বলাতে পারবেন না। আপনার প্রয়োজন সবসময় থাকবে, এআই কখনো একটা হিউম্যান বিইং এর সাবস্টিটিউট হতে পারে না। এআই হচ্ছে আপনার কাজটা আমাদের লাইফটাকে ইজি করার জন্য।
1: কিন্তু আমি একটা প্রশ্ন করলে সে অ্যানসার দিচ্ছে,
0: প্রশ্ন করলে অ্যানসার দিচ্ছে, কিন্তু আপনি যখন একটা রিয়েল লাইফ সিচুয়েশন আপনি একটা প্রেজেন্টেশন মেক করবেন, আপনি প্রেজেন্টেশনে আপনাকে নিজেকে মুখে কথা বলতে হবে না, এআই আপনাকে হেল্প করবে আপনার স্ক্রিপ্টটা রেডি করে দিতে।
1: কিন্তু আমি যদি কোনো আপনার স্পিকার ইউজ করি, সে কিন্তু আমার আমার ভয়েসটাকে তাকে আমি যদি তার সঙ্গে যদি অ্যাডজাস্ট করে দিই, সে কিন্তু আমার ভয়েসটাকে দিয়ে মেক করবে,
0: সে মেক করবে। কিন্তু আপনাকে যদি একটা রিয়েল লাইফ একদম রিয়েল টাইমে আপনাকে একটা প্রেজেন্টেশন করতে হয়, আপনি আপনার বদলে আরেকজনকে পাঠাবেন? আপনি
1: যেটা
0: করছেন, আপনি আপনি জব করছেন
1: না, আপনি অন দ্য স্পট যে কোশ্চেনগুলো আমার কাছে আসবে
0: সেটা তো এআই আপনাকে প্রসেস করে দিতে পারছে। এইটুকু সাপোর্ট আমরা নিতে পারি, কিন্তু জবটা তো আপনাকে দিবে, আপনার ইন্টারভিউ হচ্ছে, ফর এক্সাম্পল আপনার ভাইভা হচ্ছে, আপনি আপনি একটা চিট নোট নিতে পাচ্ছেন এআই এর কাছ থেকে, ওইটা আপনাকে এআই হেল্প করছে, বাট আপনার জায়গায় আপনার জবটা আপনাকে করতে
1: হবে। সে ডাইরেক্ট ইন্টারভিউটা এআই করতে পারছে না, আমাকে করতে হবে।
0: এটা তো আপনার রিপ্লেসমেন্ট এআই কখনো হবে না। আমি তাই বললাম যে টেকনোলজি এন্ড এই জিনিসগুলো এসেছে টু মেক আওয়ার লাইফ ইজি, হ্যাঁ, বাট নট টু মেক আওয়ার লাইফ লেজি। ঠিক আছে, টাইমটাকে সেভ করে যাতে করে আমরা আমাদের ক্রিয়েটিভিটিটাকে আরো বেশি কাজে লাগাতে পারি টু গেট সামথিং বেটার আউট অফ ইট।
1: তার মানে হচ্ছে এটা কখনো একটা প্রয়োজনীয়তা কমায়নি, বরং বিষয়টাকে আরো এনরিচ করেছে আমার কাছে মনে হচ্ছে।
0: এআই আপনাকে চিন্তা করতে হেল্প করছে, আপনার ব্রেইনস্টর্মিং এ হেল্প করছে, আপনার মাইন্ড ম্যাপিং এ হেল্প করছে, ইট ইজ হেল্পিং ইউ টু কালটিভেট ইওর ইমাজিনেশন। সে আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছে, আগে হলে যেটা হতো যে একটা শিক্ষকের কাছে যেতে হতো, সেই শিক্ষক যতটুকু জানেন ততটুকুই, বাট এআই এক মুহূর্তে আপনাকে অনেক রকমের আইডিয়া দিয়ে দিচ্ছে, একটা থট আপনি জাস্ট তার হেল্প সিক করছেন, সো সেটা আপনার কাজটা সহজ করে দিচ্ছে। বাট আলটিমেটলি মাঠে গিয়ে আপনাকে খেলতে হবে, আপনি এআই কে পাঠাতে পারবেন না টু প্লে ফর ইউ, দ্যাট ক্যান কোচ ইউ, আ কোচ নেভার প্লেজ অন দ্য ফিল্ড।
1: এখন যে কর্মক্ষেত্রগুলো বা কর্পোরেট হাউসগুলোতে আপনার কমিউনিকেশন মিস্টেকস গুলো কি আপনার মনে হয়?
0: আমি যেটা বললাম যে আমি ট্রেনিং করতে প্রত্যেকটা জায়গায় যখন সেক্টরে যাই, সবারই যে কমিউনিকেশনের এই জায়গাটাতে তাদের কনফিডেন্স কম থাকে, তাদের কনফিডেন্স কম থাকে, বিশেষ করে তাদের প্রবলেমটা হয়। একটা কথা এখানে একটা খুব ভালো একটা মিসকনসেপশন আছে যে আমরা যখন আমি যখন বিশেষ করে ইংরেজি উচ্চারণ শেখানো নিয়ে কাজ করলাম, সেখানে আমি খুব ব্যাডলি ক্রিটিসাইজড হয়েছি। কিভাবে বলো যে এভাবে বললে তো সবাই হাসবে, এক, সেকেন্ড হচ্ছে এভাবে বললে তো কেউ বুঝবে না, দুই, তাহলে প্রথমটাতে আসি, এভাবে বললে সবাই হাসবে, সবাই কারা? এভাবে ইংরেজি বললে সবাই হাসবে, সবাই কারা মানে আমাদের আশেপাশে যারা আছে বাঙালিরা। আচ্ছা, এভাবে বললে কেউ বুঝবে না, কেউ কারা? তাও মিন করছি আশেপাশের বাঙালিরা। এখন ভাই আপনি আমাকে একটা কথা বলেন, বাঙালিদের সাথে আমাদেরকে বোঝানোর জন্য, মনের ভাব আদান প্রদান করার জন্য কি ইংরেজি ভাষাটা প্রয়োজন? ওদের জন্য তো বাংলায় যথেষ্ট। তাহলে আমি ইংরেজি একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কেন বাঙালিদের বোঝানোর মতো করে ওই স্ট্যান্ডার্ডে আমি শিখব, যদি আমি শুরু থেকে ইনভেস্ট করি, ওখানে টাকা দিলাম, সময় দিলাম, আমি শিখলাম, কিন্তু বাঙালিরা যাদের বুঝে সেভাবে শিখলাম, ওভাবেই তো জানে বাঙালিরা, আমরা যেভাবে জানি সেভাবে জেনেই তো আমরা দেশের বাইরে গিয়ে অর্জব করতে হচ্ছে, আমরা কমিউনিকেট করতে পারছি না, ওরা আমাদেরটা বুঝছে না, তার জন্য তো আমরা ফ্রন্ট কলার জব করতে পারি, ফ্রন্ট ডেস্ক জব করতে পারছি না, হোয়াইট কলার জব করতে পারছি না। তো এই একই ইংলিশে যদি আমরা রেখে দেই, আমাদেরকে বোঝানোর জন্য তো আমাদের ইংরেজি শেখার দরকার নেই, ইটস আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আমি যদি গ্লোবাল সিটিজেন হিসেবে যদি অপারেট করতে চাই, ফাংশন করতে চাই গ্লোবালি, আমি যেখানে যাব, যেখানে গিয়ে ভাষাটায় কথা বলবো, ওরা যাতে আমাকে তাদের একটা অংশ ভাবে, আমি যাতে তাদের অংশ নিজেকে ভাবতে পারি, তাহলে ওই স্ট্যান্ডার্ডেই তো আমাকে শিখতে হবে। আমি বাঙালিদের বোঝানোর জন্য করে কেন ইংলিশ শিখতে হবে, ওরা তো বাংলাই জানে। মানে এই জিনিসটা আমি মানুষকে বোঝাতে পারি না।
1: তাহলে যেটা মনে হচ্ছে যে আপনার ওই মিস্টেক যেটা হচ্ছে যে আপনার প্রোনাউন্সিয়েশনে মিস্টেক হচ্ছে,
0: এখানে গিয়ে সবার কনফিডেন্সটা কমে যায়, ওরা কথা বলতে পারে না। দে আর গুড পিপল, দে আর ভেরি ব্রিলিয়েন্ট, আমি যেটা বললাম, কিন্তু ওই যে কথা না বলে থাকা গেলে বেটার, এরকম একটা টেন্ডেন্সি সবার মধ্যে থাকে। সেলসে যাদেরকে আমি ট্রেনিং দিতে যাই, মার্কেটিং এর যাদেরকে ট্রেনিং দিতে যাই, প্রত্যেকটা সেক্টরে ভাইয়া কাদের প্রয়োজন হয় না, যারা মিডিয়াতে কাজ করছে, যারা পাবলিক লিডার্স, যারা প্রত্যেককেই কথা বলতে হচ্ছে। এবং ইংরেজিতে কথা বলা ছাড়া এখন আর কোনো উপায় নেই, আমরা তো এখন আমাদের পুরো ওয়ার্ল্ডটা তো এখন এক হয়ে মিক্স আপ হয়ে গেছে না, আমরা তো আসলে আমরা থাকতে পারবো না, ওরা ওরা থাকবে, ওরকমও করতে পারছি না, সবাই সবার সাথে ইন্টারাক্ট করতে বাধ্য হচ্ছে। এখন কমন যে মিডিয়া, ওই মিডিয়াম হচ্ছে ইংলিশ, এর লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো এটা যদি আমি গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়েতে না শিখি, তাহলে তো আমি ওই যে বসে বসে আমি ঘেমে যাব, কথা বলতে গিয়ে একটা সেন্টেন্স বের হতে আমার খুব কষ্ট হয়ে যাবে। মানে শুধু গ্রামার শেখা ভাই এনাফ না, জানেন, আপনি গ্রামার অনেক ভালো, আপনি খুব ভালো স্ট্রাকচার দিয়ে আপনি বললেন, তাও কমিউনিকেশন ফেলিয়ার হবে। কেন? আপনার উচ্চারণ যদি ভুল হয়। অন দি আদার হ্যান্ড, আপনি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স মেকও করলেন না, কমপ্লিট একটা সেন্টেন্সও বললেন না, শুধু ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আপনি প্রপারলি উচ্চারণ করলেন, আপনি কমিউনিকেট করতে পারবেন। এটা আমার কথা না, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যারা লিঙ্গুইস্ট যারা আছে। হ্যাঁ, আমিও একজন ল্যাঙ্গুয়েজ রিসার্চার, আমিও একজন লিঙ্গুইস্ট। এখন I also have my own degrees and work, extensive work and research, but eta puro worldwide jara ekhon ei linguistics niye kaaj korchen tader kotha eta. So ei jinish ta amaderke bujhte hobe, ebong bangladeshe ashole ami prothom ei problem ta identify kore, karon ami ei jinish ta niye ami amar ekta alada website toiri kortam na, ekhan theke shobar jonno shuddho ingreji uchcharon সব বাঙালিদের জন্য, পুরো বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য সহজে তারা তাদের নিজের টাইম জোনে বসে, তারা নিজেদের সুবিধা মতো সময়ে তারা শুধু এই যে ABCD শেখা যেরকম, এভাবে জাস্ট সাউন্ড 44 সাউন্ড শিখবে, তাও দেখতে বেশিরভাগই ABCD মতো সিম্বলস গুলো রিলেট করে করা যায়।
1: এই আপনার এই সাউন্ডস গুলো কতটুকু আসলে ক্যারিয়ারের জন্য কার্যকর?
0: এটা সবার জন্য প্রয়োজন। আমি বললাম না যে আপনাকে কমিউনিকেট করতে হলে, আপনার কমিউনিকেট করতে হলে তো আপনাকে প্রপারলি জিনিসটাকে ডেলিভারি দিতে হবে। আপনি যেভাবে বলছেন সেভাবে বলে হচ্ছে না, দেখে তো আপনি নার্ভাস ফিল করছেন, আপনি জড়তা বোধ করছেন, আপনি আনইজি ফিল করছেন, আপনি কনফিডেন্স পাচ্ছেন না। তো এটা প্রপারলি যখন আপনি বলছেন, আপনি নিজে ফিল করছেন যে আমি এটা প্রপারলি বলছি। এবং আমরা যখন, আমার একটা স্লোগান আছে, ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড, আপনি যখন শুদ্ধ উচ্চারণ করবেন সুন্দরভাবে আপনাকে দেখতে সুন্দর লাগবে। একই আমি, একই চেহারা, আমি যদি ভুল উচ্চারণ করি আমাকে দেখতে একই রকম মানুষটাকে ভিন্ন লাগবে। মানে আমি এখনই প্রমাণ করে দিতে পারি একটা ওয়ার্ড উচ্চারণ করে। বাংলাদেশে আমরা নর্মালি বলি কলোজ, বিশেষ করে
1: কলোজ,
0: হ্যাঁ কলোজ, হ্যাঁ কলোজ, কলোজ ফ্রেন্ড অথবা ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ এটুকু বলি। যদি আমি যদি বললাম কলোজ, এখন বলছি ক্লোজ, ক্লোজ, কলোজ, ক্লোজ, see you look different. So when you sound good you look good, etar kono bikolpo nai. Ekhon amra ABCD shekhar shomoy kintu kauke proshno korine keno amake A B egulo shikhaccho, abar 26 letters bolcho shikhaccho kintu times 2,
1: eta shudhu english er khetre na, bangla khetre
0: exactly, banglar khetre. Tahole apni dekhen, ami jokhon ekta lecture dicchi, ami jokhon news porchi, ami jokhon ekta formal setup e, ami ekta high stake ekta environment, ami ekta kotha bolchi, shekhane ki ami jemon temon bangla bolte parbo? Unless it's a corporate thing and okhane culture take to casual formal, okhane jai chhe tai kora jacche, jeans pant pore jao jacche, but ekdom puro puri ekta formal, full fledged ekta formal situation e ami jemon temon bangla bolte parbo na, korte sikhaitechi bolte parbo na, to ami tai na, ami bolbo na, karon ami jani ami ওই ওখান থেকে বের হয়ে আসলে করতে শিখাইতেছে আমার জন্য নর্মাল, বাট ওখানে ঢুকলেই এই একই আমি, আমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ এটা বলা যাবে না, এটা বলা যাবে না। ইংরেজির ক্ষেত্রে কেন আমাদের এত দেশপ্রেম চলে আসে যে আগে বাংলা ঠিকভাবে বলেন, তারপরে ইংলিশ নিয়ে কথা বলেন, আগে যে কোনো ভাবে কথা বলা শিখেন তারপরে উচ্চারণ ঠিক করেন? কেন আমরা আরবি ভাষা যখন শিখি, আমি যদি আলহামদুলিল্লাহ না বলি এটা মিনিং চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে হা দিয়ে, আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো না। তো আরবি শেখার সময় তো আমি এই প্রশ্নটা করছি না, এত কঠিন করছো কেন, ভাষাটাকে এত দূরে নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আগে শিখো কোনো মতে, সুরা মুখস্থ করো তারপরে উচ্চারণ ঠিক করো, হবে? এটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করে না। সমস্ত দেশপ্রেম হচ্ছে যখন আমি উচ্চারণটা শিখাতে যাই তখন।
1: তখন দেশ
0: বাংলা ভাষার জন্য এত ভালোবাসা চলে আসে, আর বাংলাদেশের জন্য ভালোবাসা থাকুক আর না থাকুক ভাষাটার জন্য অনেক ভালোবাসা চলে আসে। ইংরেজি মানে ইংরেজি শিখলে বাংলা ভাষাটা মনোযোগ কলেজ থেকে দূরে চলে যাবে এভাবে বলি, সরি।
1: কি যেন চলে যাচ্ছে
0: মানে কলেজের ভেতরে রুটা বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা ওদের, যে ইংরেজি উচ্চারণ ঠিক আছে শেখা যাবে না, এটা জিনিসটাকে কঠিন করে ফেলছে, মানুষের ভেতরে ভয় তৈরি করে দিচ্ছে উচ্চারণ শেখার কথা বললে। মানুষ ইংলিশ তো একটা ভাষা, কমিউনিকেট করতে পারলেই হলো। আচ্ছা ভাই, কমিউনিকেট করতে পারলেই হলো এটা কতজনের জন্য বলেন? মানে আমি একটা স্টুডেন্ট হিসেবে ওখানে পড়তে যাচ্ছি, কোনো মতে পড়ে টরে আমার বাবা অনেক কোটিপতি, আমি এসে বাবার বিজনেস দেখবো, আমি কোনো মতে কমিউনিকেট করে ওখানে পড়াশোনা করে চলে আসলাম, আমি এটা ঠিক আছে, আমি হ্যাপি। বাট সবার জন্য কি সেম? আমি যদি ওইটা একটা ইউনিভার্সিটিতে পড়াতে যাই, আমি যদি ওখানে একটা গভর্নমেন্ট জব করতে যাই, আমি যদি ওখানে সোশ্যাল লিডার হই, আমি কিন্তু ব্রিটিশ লিডারও পার্লামেন্ট লিডারও আমার স্টুডেন্ট, আমি পেয়েছি বাঙালি, কিন্তু জাস্ট প্রনাউন্সিয়েশন কনফিডেন্স পাওয়ার জন্য, যে বুলিং এর শিকার সবাই বুঝে কিন্তু তারপরে বুলি করছে। সো সবার জন্য কি কমিউনিকেট করতে পারলেই হলো? এটা একটা ভাষা, কোনো মতে যোগাযোগ করতে পারলেই হলো, মনের ভাব কোনো মতে প্রকাশ করতেই পারলেই হলো। তাহলে কোনো মতেই এটাই কি সবার টার্গেট? সব প্রফেশনের, সব সেক্টরের, সব প্রফেশনালের টার্গেট কি এটা যে কোনো মতে করতে পারলেই হলো? আই ডোন্ট থিঙ্ক সো। যারা নিউজ পড়ছেন তাদের জন্য এটা না, যারা ট্যুর গাইড তাদের জন্য এটা না, যারা পাবলিক লিডার তাদের জন্য এটা না, যারা ডক্টরস দেশের বাইরে পেশেন্ট ডিল করতে হয় তাদের জন্য এটা, টিচারদের জন্য, মার্চেন্টাইজার জন্য ডেফিনেটলি না। আমি তো মার্চেন্টাইজার বাংলাদেশের মানে খুব টপ লিডিং পর্যায়ে যারা যারা আছে সবাইকে মোটামুটি,
1: যারা এয়ারক্রাফটে জব করে তাদের জন্য না, যারা শিপে জব করছে তাদের জন্য না,
0: এভরি সেক্টর ভাইয়া। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি পাওয়ার অফ প্রোনাউন্সিয়েশন কোর্সটা লঞ্চ করেছি, কেন আমার নিজের টাকা দিয়ে, বললাম না যে একলা চলরে পার্টি, গভর্নমেন্ট ফান্ড দিবে, কনভিন্স করতে হবে, সবাইকে খুশি করতে হবে, অনেকগুলো চেয়ার, হ্যাঁ অনেক স্টেপ বাই স্টেপ। ওই সময় কোথায়?
1: যতই দিন যাচ্ছে মানুষ গ্লোবালি আরো বেশি কানেক্টেড হচ্ছে, সো এটা This is very important.
0: A power of pronunciation course ta ami ejonno launch korlam alada ekta website kore, trust me, মানে আমি এখন মাইনাসে আছি কিন্তু আমার এটা টার্গেট, যেটা করতে হবে কিছু একটা রেখে যেতে হবে। আমি জানি না যে কয়দিন বাঁচবো, আমার এই রিসার্চটা আমি আমার সাথে নিয়ে কবরে নিয়ে গেলে পচে যাবে শেষ, এটা রেখে যেতে হবে। পাওয়ার অফ প্রোনাউন্সিয়েশন কোর্সটাকে আমি লঞ্চ করলাম আলাদা একটা ওয়েবসাইট করে, আমার রুপি লিঙ্গুয়া থেকে পাওয়ার অফ প্রোনাউন্সিয়েশন কোর্স লঞ্চ করলাম। এটা আমি এখন 50% ডিসকাউন্টে চলছে সবার জন্য, যাতে সবাই পায়। কেন এই কোর্স ফিটা নিতে হচ্ছে? কারণ আমার ওয়েব মেনটেন্সের কস্টটা যাতে এখান থেকে উঠে আসে, আমার পার স্টুডেন্ট আমাকে হচ্ছে যারা ওয়েব মেনটেন করে আমার যে পেমেন্ট গেটওয়ে ওদেরকে দিয়ে দিতে হয়। সো না রাখলে আমার পক্ষে সম্ভব না যে আমি ওয়েবসাইটটা কন্টিনিউ করতে পারবো, ইয়ারলি একটা ফি চার্জ আসে। সো আমি 50% ডিসকাউন্টে রেখে দিচ্ছি, বাংলাদেশের মানুষ আপনারা নেন। সবাই হচ্ছে যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেটা করে যে এক বছর পর্যন্ত ম্যাটেরিয়ালগুলোতে অ্যাক্সেস থাকে, এক বছর পরে হচ্ছে যে সে অ্যাক্সেসটা থাকবে না, এক বছর পরে তার যদি আবার সেই জিনিসটা দরকার হয় আবার কিনে নিতে হবে। আর আমি এটা লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে রেখেছি, আপনারা শুধু নেন অ্যান্ড যখন প্রয়োজন তখন এটা রিভিউ করেন, যখন প্রয়োজন তখন এটাকে ইউজ করেন, বাট নেন। কেন? বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এটা পৌঁছে যেতে হবে, মানুষকে জানাতে হবে যে এরকম একটা জিনিস বাংলাদেশে তৈরি হয়েছে বাঙালিদের জন্য, সহজ বাংলায় একেবারে সুন্দর করে বুঝিয়ে ইংরেজিটাকে সঠিকভাবে ইউজ করতে পারার জন্য। স্পেসিফিকলি ফার্স্ট যে দুটো স্কিল, লিসনিং অ্যান্ড স্পিকিং, একটা ভাষায় প্রথম কমিউনিকেট করতে হয় বলে বুঝিয়ে শুনে বুঝে, সেটাই আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে ফর্মালি কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। তো ট্রেনিং উইথ রোকসানার আন্ডারে যে রুপি লিঙ্গুয়া, সেখান থেকে পাওয়ার অফ প্রোনাউন্সিয়েশন কোর্সটা আছে। এবং শুধুমাত্র আমরা প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে যদি আমরা এটা দিয়ে দিতে পারি, মা বাবা তো রেস্টুরেন্টে নিয়ে গেলেও 5,000 টাকার বেশি বিল চলে আসে, তাই না? চলে আসে। আমি এখন বলেছি যে আমি বললাম না আপনাকে যে আমি ফ্রি এখন হেঁটে হেঁটে, আমি তো ল্যাঙ্গুয়েজ হকার, রাস্তায় হেঁটে হেঁটে ল্যাঙ্গুয়েজ শিখাই এখন মানুষকে, আমার কোনো লজ্জা নেই। মানে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রয়োজন হলে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষকদের জন্যে, প্যারেন্টদের জন্যে, এটা একটা মুভমেন্ট, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যে, স্টুডেন্টদের জন্য আমি ফ্রি সেমিনার নিব, আমি গিয়ে ওদেরকে এটা বোঝানোর জন্য যে এটা কেন প্রয়োজন এবং এটা তোমরা কিভাবে কোত্থেকে পাবা। বাংলাদেশে আছে এমন একটা জায়গা, এটা তৈরি করে রাখা আছে শুধু সবাইকে জানানোর অপেক্ষা। আমি একা আমার ইউটিউব, আমার ফেসবুক সব কিছু দিয়ে করছি, আমার একদম অর্গ্যানিক ফলোয়ার হচ্ছে 4 লাখের বেশি, কোনো বুস্টিং টুস্টিং জীবনে করতে হয় নাই, এটা দিয়েও হচ্ছে না। এখনো জানি যে মানুষ এখনো অনেকে জানে না যে এরকম একটা কিছু আছে সহজে, মানে ওরা শিখে নিতে পারে। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, একটা গ্রামের মেয়েও গুগলে গিয়ে জব করতে পারছে, কারণ ওদের সিস্টেমটা, পড়াশোনার সিস্টেমটা ওরকম করে করেছে। তুমি সোসাইটির কোন লেভেলে থাকো সেটা ম্যাটার করে না, বাট আমাদের দেশে কিন্তু আমরা এখনো গরিবরা গরিব, বড়লোকরা বড়লোক, মধ্যবিত্তরা স্ট্রাগলিং। সো পাওয়ার অফ প্রোনাউন্সিয়েশন কোর্সটা আপনারা জাস্ট আপনাদের প্রতিষ্ঠান থেকে বলেন আমি আসবো, আমাকে কোনো টাকা দিতে হবে না, যদি ইচ্ছা করে আসা যাওয়ার গাড়ি ভাড়াটা দেন, তাও যদি দিতে না চান তাও দেন না, কিন্তু প্যারেন্টদেরকে ডাকেন, স্টুডেন্টদেরকে ডাকেন, আপনারাও থাকেন, আপনারা জানেন, শেখেন, এবং তারপরে আপনারা নিজে নিজে সারা জীবন, এটা সারা জীবন লাগিয়ে প্র্যাকটিস করার জন্য যা যা করার সব দিয়ে রাখা আছে, এবং একদম ন্যূনতম ফি, এর চেয়ে আর কি করা সম্ভব?
1: চমৎকার। আর শেষ কোনো প্রশ্ন নাই, সব শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, খুব সুন্দর বলেছেন।
0: থ্যাংক ইউ স্যার।
1: আর আমাদের সঙ্গে এখানে যুক্ত হওয়ার জন্য ঢাকা এফএম এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
0: থ্যাংক ইউ সো মাচ।
1: আমরা অনেক কিছু শিখলাম এবং অনেক কিছু বাকি, সব কিছু বাকি রয়ে গেছে আপনার কাছ থেকে শেখার। আমি আজকে থেকে আপনার ফ্যান হয়ে গেলাম এবং আমি আপনার ভিডিওগুলো দেখব ইউটিউবে, আমি চেষ্টা করব আপনার ছাত্র হওয়ার জন্য। আর আমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে শুনছেন এবং ফেসবুক পেজে দেখছেন, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনার উচ্চারণ সুন্দর তো দেখতেও আপনি সুন্দর, যে কথাটা বলেছেন আমাদের রুপি আপু এটা সত্যি, খুবই সত্যি, আমি বিশ্বাস করি, আমি নিজেও সেটা ফলো করার চেষ্টা করি। আপনি বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, ফ্রেঞ্চ, স্প্যানিশ, যাই বলেন না কেন, সুন্দর করে বলা মানে হচ্ছে আপনি নিজেও সুন্দর, তার মানে আপনি পরিপাটি, আপনি পরিচ্ছন্ন, আপনি স্মার্ট। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
4: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি মিজান খন্দকার। শুরুতেই শিরোনাম, 14,000 কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। দেশের বাস্তুশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাস্তুশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বাংলাদেশী জাতীয়তাবাদ দর্শনী দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 26-27 কর বর্ষের ই রিটার্ন সেবা চালু। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে 5% প্রণোদনা। সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। স্মার্ট কৃষক কার্ড।

0: মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মোট 14,41 কোটি 21 লাখ টাকা ব্যয় সম্বলিত 8টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 10,494 কোটি 21 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে আসবে 3,550 কোটি 44 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন এবং 5টি সংশোধিত। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন 2 প্রথম সংশোধন, বৃহত্তর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প, দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার উন্নয়ন প্রকল্প তৃতীয় সংশোধন, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প দ্বিতীয় সংশোধন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ তৃতীয় সংশোধন, মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালিসিস সেন্টার 50 শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে 10 শয্যার কিডনি ডায়ালিসিস সেন্টার স্থাপন দ্বিতীয় সংশোধন। এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত 50 কোটি টাকার কম ব্যয় সম্বলিত 11টি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাৎকালে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সাক্ষাৎ করেছেন। আর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং এটিকে আরও শক্তিশালী করতে বিদায়ী নৌবাহিনী প্রধানের দূরদর্শী নেতৃত্ব অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি ও নৃগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একমাত্র অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য জাতীয় পরিচয়। তিনি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
2: জাতীয়তাবাদের ক্ষেত্রে ইমাজিনেশনকে বেস করেই একটা ভূখণ্ডের মধ্যে যে কাঠামো থাকবে, সেখানে ওই ভূখণ্ডের মধ্যে সমস্ত বহুমাত্রিক সংস্কৃতি, বহুমাত্রিক ভাষা, বহুমাত্রিক বর্ণ, এই সবটাকে ধারণ করেই একটি জাতীয় পরিচয়কে খুঁজে বেড়ায়। এবং সে কারণেই পুরনো মাপকাঠিতে গোত্রের পরিচয়, ভাষার পরিচয়, বর্ণের পরিচয়, ধর্মের পরিচয়, সেগুলি আর তখন কোন ডমিনেন্ট কম্পোনেন্ট হিসাবে কিন্তু কাজ করে না।
1: জহিরুদ্দিন স্বপন বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসিকতা, স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্ব ইতিহাসের প্রমাণিত সত্য। তিনি বলেন, স্বাধীনতার পরও কেবল ভাষাভিত্তিক পরিচয় দেশের সব জনগোষ্ঠীর কাছে সমভাবে গ্রহণযোগ্য না হওয়ায় পরিচয়গত সংকট থেকেই যায়। এই বাস্তবতায় শহীদ জিয়া নাগরিক ভিত্তিক বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন উপস্থাপন করেন। বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নিতে এবং অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও গভীর করার লক্ষ্যে পরিবহন করিডোর সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ম্যানিলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এ তথ্য জানিয়েছে। বৈঠকে ড খলিলুর রহমানের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নেওয়া এবং যৌথভাবে একটি অভিন্ন ভবিষ্যৎ চীন বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা এবং জবাবদিহিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা বিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্বকালে এ আহ্বান জানান। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সুপ্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকার গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করে দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে ন্যাশনাল হেলথ কার্ড চালু করতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম চীনের শিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে বক্তব্যকালে একথা জানান। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পিত ন্যাশনাল হেলথ কার্ড চালু হলে দেশের যে কোনো প্রান্তে অবস্থানরত রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্য চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এর ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা আরও দ্রুত, নির্ভুল এবং সমন্বিত হবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর একটি ঐতিহাসিক ঘটনা। দুদেশের সমন্বিত উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূত আজ ঢাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বন্যা দুর্গত এলাকার জন্য 1,23,00,000 টাকার বেশি মানবিক সহায়তা প্রদান করেন। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 এ রক্তঝরা জুলাই বিপ্লবে দুই বছর পার হলেও আজও দেশের মানুষের চোখে ভেসে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রাণ দেয়া অগণিত শহীদের রক্তভেজা স্মৃতি। 17 বছর অদম্য কিশোর গোলাম নাফিজদের সেই মহান আত্মত্যাগ আজও তারা করে ফিরছে স্বজনদের। এখন শুনুন গণঅভ্যুত্থানে সেই বীরত্ব গাঁথা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
1: ক্যালেন্ডারের পাতায় ফিরে এসেছে সেই রক্তঝরা দ্রোহের ও শোকের জুলাই। 2024 জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান আজ ইতিহাসের পাতায় এক বীরত্ব গাথা। সেদিন ক্ষমতার দাপট আর স্বৈরাচারী রক্তের তৃষ্ণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজপথে নেমে এসেছিল অগণিত তরুণ প্রাণ। তাদেরই একজন বাংলাদেশ নৌবাহিনী কলেজের HSC প্রথম বর্ষের 17 বছরের কিশোর শহীদ গোলাম নাফিজ। রাজধানীর ফার্মগেটের রাজপথ সেদিন কোন সাধারণ আন্দোলনের সাক্ষী ছিল না, ছিল এক অসম লড়াইয়ের ময়দান। যে বয়সে হাতে থাকার কথা ছিল বই আর রঙিন স্বপ্নের খাতা, সেই 17 বছর বয়সে দেশের বুক থেকে স্বৈরাচারের কালো ছায়া মুছে দিতে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল নাফিজ। পুলিশের নির্মম গুলি নিভিয়ে দিয়েছিল এক উদীয়মান নক্ষত্রকে, কিন্তু নাফিজের ছড়িয়ে যাওয়া সেই রক্তই সেদিন পরিণত হয়েছিল গণ অভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গে। ছেলের স্মৃতি, রক্তমাখা জামা আর কান্নার হাহাকার আজও তারা করে বেড়ায় তার স্বজনদের। ছেলেকে হারানোর পর কেমন আছে সেই পরিবার? শহীদ গোলাম নাফিজকে নিয়ে কথা বলছিলেন তার মা নাজমা আক্তার।
2: নাফিজ বাইরেতে একটু হাইট আসি, আব্বু আজকে হারতে না যাইলেও না, আমি একটু যাই না। ওর বাইয়ারা বলছে আসি, কিন্তু ওরা আমি মানা করতাম না, ওই দিন মানা করছিলাম। খালি হাতে বাবা যুদ্ধ হয় না। ও যে নীরবে নির্বিত আমার সামনে থেকে চলে গেছে, হয়তো আমি জানি না কতদিন বাঁচবো এই পৃথিবীতে, এটাই আমার মাথায় আসে। GPA 5 পেয়েছে, ক্লাস 5 এর স্কুল থেকে ওকে ক্রেডিট দিয়েছে, নেম প্লেট সবগুলাও রাখছে।
1: নাফিজের বাবা গোলাম রহমান বলেন, 17 বছরের সন্তান হারানোর ক্ষত কোনো দিন শোকাবার নয়। নাফিজের বাবার কণ্ঠে আজও সন্তানের অপূর্ণ স্বপ্নের হাহাকার আর একই সাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এক বুক গর্ব।
3: পিতার কাঁধে ছেলের লাশ, কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা। যাহার ছেলে মারা গেছে তারাই বুঝতে পারবে, কিন্তু আমার ছেলে যখন গোলাম নাফিজ যখন এইভাবে যখন মারা যাবে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি।
1: সময় বয়ে যায়, 2 বছর আগের জুলাই আজ ইতিহাসের পাতায়, কিন্তু নাফিজদের মতো তরুণ শহীদদের আত্মত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতা অর্জনের পেছনে রক্তক্ষরণের কথা। 17 বছরের নাফিজ আমাদের শিখিয়ে গেছে অন্যায়ের সামনে মাথা নোয়াতে নেই। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের অনলাইন আইকন রিটার্ন দাখিলে সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের উপর 5% প্রণোদনা দেওয়া হবে। আজ NBR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য 2026-27 কর বর্ষের এই রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে। তবে এ সময়ের পর রিটার্ন দাখিল করলে প্রণোদনা প্রযোজ্য হবে না, আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর দিতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। রাজধানীর যানজট কমাতে এবার প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে চালু করা হবে সেমি অটোমেটিক AI সহায়ক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। এতে যান চলাচল হবে আরও গতিশীল, কমবে অপ্রয়োজনীয় অপেক্ষা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই শুধু প্রযুক্তি নয়, সড়ক ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকেন নগরবাসী। অনেক মোড়ে এখনো ট্রাফিক সিগন্যালের পরিবর্তে পুলিশের ম্যানুয়াল নিয়ন্ত্রণেই চলে যানবাহন। এই বাস্তবতা বদলাতে প্রযুক্তি নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার। ডিএমপির পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হবে সেমি অটোমেটিক এআই সহায়ক ট্রাফিক সিগন্যাল। বর্তমানে 12টি মোড়ে এই ব্যবস্থা চালু রয়েছে, পর্যায়ক্রমে আরও অন্তত 60টি মোড়ে সম্প্রসারণ করা হবে। এই ব্যবস্থায় যানবাহনের চাপ বিশ্লেষণ করে ট্রাফিক পুলিশ প্রয়োজনে সিগন্যালের সময় তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারবেন। ভবিষ্যতে এআই, জিপিএস ও স্মার্ট ট্রাফিক প্রযুক্তির সমন্বয়ে আরও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।
7: সচিবালয় থেকে শুরু করে আবদুল্লাহপুর পর্যন্ত যে করিডোর আমরা ঠিক করেছি, এই করিডোর কেন্দ্রিক এটা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের, এটাতে আগাচ্ছি আমরা। পরবর্তীতে হচ্ছে ঢাকা শহরের যে মূল সড়কগুলো রয়েছে, ওই মূল সড়কগুলো যদি আমরা কভার করতে চাই তাহলে আমাদের মোরালেস প্রাথমিক পর্যায়ে, কিন্তু সবই প্রাথমিক পর্যায়ে, সব মিলিয়ে 120টা প্রয়োজন হবে প্রাথমিক পর্যায়ে।
6: নগর পরিকল্পনাবিদ বুয়েটের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান জানান, সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিকদের ট্রাফিক আইন মানার সংস্কৃতি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
8: বাস রুট ফ্র্যাঞ্চাইজি, একটা কোম্পানির বাস একটা রুটে চলবে, এই আদর্শ যদি আমরা চলে যেতে পারি তাহলে কিন্তু এআর উপরে তার যে ওয়ার্কলোড সেটাও কিন্তু কমে যাবে। তখন এআই শুধু দেখবে এই সুন্দর একটা ইকোসিস্টেমের মধ্যে কারা মানছে না, দেখা যাবে 95 জন মানছে, 5 জন মানছে না, আপনি সেই 5 জনকে আসলে পানিশমেন্ট দিবেন। এবং এআই ক্যামেরার যে কন্ট্রোলটা এটা ডিএমপি ট্রাফিক বিভাগের কাছে আছে।
6: রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তন, তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে প্রযুক্তির কার্যকর ব্যবহার, নিয়মিত পর্যবেক্ষণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার উপর। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ধর্মের নামে বিভাজনের রাজনীতির কোনো সুযোগ নেই। তিনি আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মের জনসংখ্যা বেশি হলেও এদেশে সমান সবার সমান গুরুত্ব, ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের মানুষকে খাটো করার সুযোগ নেই। দেশে জ্বালানি তেলের কোনো রকম সংকট এই মুহূর্তে নেই। বর্তমানে সরকারের কাছে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আজ সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও গেট অয়েলের মজুত স্বাভাবিকভাবে যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি রয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে সাংগঠনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দলের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সাংগঠনিকভাবে তদন্ত করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করেছেন। এর ফলে শেষ পর্যন্ত দেশটিকে তার বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ করে দিতে পারে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গতকাল জানানো হয়, ট্রাম্প প্রশাসন আজ সৌদিদের সঙ্গে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর ও ঘোষণা করতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানায়, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য শত শত কোটি ডলারের যোগান দেবে। 30 বছর মেয়াদি চুক্তির বিধান অনুযায়ী সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের কাজ আমেরিকান কোম্পানিগুলো পাবে। তবে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতা ও ইসরায়েলি কর্মকর্তা সৌদি আরবের জন্য বেসামরিক পারমাণবিক প্রকল্পের বিরোধিতা করে আসছেন। ইরান জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে টানা 11তম রাতের মতো বিমান হামলা চালায় বলে জানায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পিকাক্স মাউন্টেন নামের একটি সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছেন। জবাবে তেহরান সতর্ক করেছে, এই ধরনের যে কোনো পদক্ষেপের ফলে অঞ্চল জুড়ে সংঘাত আরও ছড়িয়ে পড়বে। এদিকে ইয়েমেনের হুতিদের হামলার আশঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর ও এডেন উপসাগর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। খেলার খবর কাবাডি। আগামীকাল রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপাল নারী দলের মধ্যকার পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিকেল চারটায় খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ১৪,০০০ কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন। দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। বাংলাদেশে জাতীয়তাবাদ দর্শনে দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই রিটার্ন সেবা চালু, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫% প্রণোদনা। সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই আন্দোলনে শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী ও সাধারণ মানুষ গর্জে উঠেছিল, আদায় করে নিয়েছিল দাবি। এই সেই চিরস্মরণীয় জুলাই। ঢাকা FM 90.4।

0: X Nation, X Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ইউ আর লিসেনিং টু টাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: Nation X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনি।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Zone 10 Talk FM 90.4.
1: Time check. এখন সময় রাত 11টা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ইউ আর লিসেনিং টু ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ হট ইজ মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM.

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: আহ

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM 90.4।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর।

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি,
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম।

0: কাছে রাগ কমলে ফোন করিস।
1: টাইম চেক, এখন সময় ভোর পাঁচটা।
2: সবার সাথে 90.4।